আজ শনিবার, 23শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 13ই জুন 2026 খ্রিস্টাব্দ।

আকাশবাণী শিলচর শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্জে, এবং FM 102.3 মেগাহার্জে।

আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী পুরবী দত্ত।

গানখানি শুনলেন স্বপ্না ঘোষালের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন বুধাদিত্য বক্সী ও সুলগ্না হালদারের কণ্ঠে।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ক্ষেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, ফসলের শত্রুকীট পতঙ্গ দমনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার চলে আসছে দীর্ঘদিন থেকে। এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ বর্তমানে সুবিধার চেয়ে অসুবিধাই দেখা যাচ্ছে বেশি। অভিজ্ঞ চাষি ভাই বোনেরা নিজের এই বাস্তব ক্ষেত্রে এই অসুবিধাগুলি উপলব্ধি করছেন। রাসায়নিক কীটনাশকের দাম দিন দিন বেড়ে চলেছে দ্রুতগতিতে। ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাই বোনদের পক্ষে রাসায়নিক কীটনাশক সংগ্রহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া ধারাবাহিক ও অপরিমিতভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গরা কীটনাশক সহনশীল হয়ে পড়ছে, যার ফলে উচ্চমূল্যে কীটনাশক ক্রয় এবং ব্যবহার করে কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছে না। কীটনাশক প্রয়োগের ফলে ফসল অল্প বিস্তর বিষাক্ত হয়ে পড়ে। সে বিষাক্ত ফসল খেয়ে মানবদেহে সৃষ্টি হচ্ছে নানা রকম জটিল রোগ। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা ও বিধিনিষেধ পালন করার সুপারিশ করা হয়েছে, বাস্তব ক্ষেত্রে কিন্তু তা পালন করা হচ্ছে না বা পালন করা সম্ভব হচ্ছে না বলেই এরকম পরিস্থিতির উদ্ভব হচ্ছে। প্রকৃতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সুসংগত উপায়ে ক্ষতিকারক কীট পতঙ্গ দমনের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞানীরা এ ব্যাপারে সফলও হয়েছেন অনেক ক্ষেত্রে। ক্যারোসিন ও সাধারণ সাবান দিয়ে প্রস্তুত মিশ্রণ দিয়ে কীট পতঙ্গ দমন ব্যবস্থা এই প্রচেষ্টারই শুভ ফল। বিশেষ করে ফসলের রস শোষণকারী পোকা দমনের পক্ষে এই মিশ্রণ খুবই কার্যকরী। ক্যারোসিন ও সাবান দিয়ে কীটনাশক মিশ্রণ তৈরির পদ্ধতি বুঝছি। প্রথমে 500 গ্রাম সাধারণ সাবান 4.5 লিটার গরম জলে গুলে নেবেন। সাবানগুলো গরম জল ঠান্ডা হবার পর তাতে 9 লিটার ক্যারোসিন মিশিয়ে কাঠি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন ক্যারোসিন যেন সাবানগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণ এখন প্রতি লিটার চলে 100 মিলিলিটার অর্থাৎ 4 চামচের হিসেবে 20 চামচ মিশিয়ে ফসলের রস শোষণকারী পোকার বিরুদ্ধে প্রয়োগ করতে পারেন। এতে ফসলের কোনো বিষক্রিয়ার সৃষ্টি হবে না, দূষিত হবে না পরিবেশ, প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হবে না। চুষি পোকা বা থ্রিপস বাদামি ও সাদা পিঠ বাদামি শোষক পোকা, জিসিট বা শ্যামা পোকা, গান্ধী পোকা এবং সবচেয়ে মারাত্মক জাব বা ঝাঁইয়া পোকারা ফসলের রস শোষণ করে। কৃষক ভাই বোনেরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে বরবটি যাকে আমরা রামাইশ বলে থাকি, এতে গান্ধী পোকার উপদ্রব সবসময়ই হয়ে থাকে। ঝাইয়া পোকার আক্রমণ সারা বছর ধরে সব রকমের ফসলে একরকম প্রায় নিয়মিতভাবে হয়। তাই বলছিলাম আপনাদের এ সময়ে বিষাক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে নিজেরাই এ নিরাপদ কীটনাশক তৈরি করে ব্যবহার করতে।

0: শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী শিলচর।
1: কানাডা দেশ তো আপ জানতে হি হোঙ্গে। কানাডা কি টোটাল পপুলেশন জিতনি পক্কি ছত বাঁধি হ্যায় হামারে দেশ নে আপনে গরিবো কে সির পর। 12 সাল মে 4 কারোড় সে অধিক পিএম আবাসো কা নির্মাণ হুয়া, কারোড়ো পরিবারো কা কল্যাণ।
2: জব এক পরিবার কো আপনা ঘর মিলতা তো উসকা আত্মসম্মান বড় জাতা, ও আপনা বর্তমান সুধারনে কে সাথ হি বেহতর ভবিষ্য কে বারে মে সোচনে লাগতা।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
0: এখন লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন চন্দনা চৌধুরীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন উস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে শিশির কণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনতে পাবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে বেলা 10টা ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অসীমা দাস। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরী ও মাম্পি দেবের পরিবেশনায়। দুপুর 2:30 লোকগীতির শিল্পী সুখবিলাস বর্মা। এছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশি বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:45 যথারীতি চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10টায় শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সাগর সেন। ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন সকাল 8:40। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে শিশির কণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8টায় মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায় শ্যামাসঙ্গীত শুনবেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10টায় অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: शांति स्थिरता और सद्भाव बनाए रखने की प्रतिबद्धता व्यक्त की है। सीमा सुरक्षा बल और बांग्लादेश बॉर्डर गार्ड के बीच 57वां महानिदेशक स्तरीय सीमा समन्वय सम्मेलन 8 से 11 जून तक नई दिल्ली में आयोजित किया गया। देश की खुदरा मुद्रास्फीति दर इस वर्ष मई में बढ़कर 3.93% हो गई है। नई मुद्रास्फीति श्रृंखला के अंतर्गत लगातार पांचवें महीने में महंगाई में वृद्धि दर्ज की गई है। भारत की पीवी सिंधु आज सिडनी में ऑस्ट्रेलियन ओपन बैडमिंटन टूर्नामेंट के महिला सिंगल्स सेमीफाइनल में जापान की अकाने यामागुची से खेलेंगी। सिंधु ने क्वार्टर फाइनल में चेन सू यू को हराया था। भारत और अफगानिस्तान के बीच 3 एक दिवसीय क्रिकेट मैच श्रृंखला का पहला मुकाबला आज हिमाचल प्रदेश के धर्मशाला में खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शीलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: आज शनिवार 29 ज्येष्ठ 1433 বঙ্গাব্দ, 13 জুন 2026 খ্রিস্টাব্দ। শ্রোতা বন্ধুদের সবাইকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 13 জুন অর্থাৎ আজকের দিনটি। 1757 সালে আজকের দিনে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে রবার্ট ক্লাইভ 1000 ইউরোপীয় সৈন্য, 2000 ভারতীয় সৈন্য এবং 8টি কামান নিয়ে মুর্শিদাবাদ অভিযান শুরু করেন। আজকের দিনে 1857 সালে লর্ড ক্যানিং প্রেস অ্যাক্ট বলবৎ করেন। 1943 সালে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু টোকিওতে গিয়ে পৌঁছন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। ঐতিহাসিক, কথা সাহিত্যিক, পাঠ্যপুস্তক রচয়িতা, প্রবন্ধকার রজনীকান্ত গুপ্ত ভূদেব মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে ভারতীয় ইতিহাসের উপর বেশ কয়েকটি পাঠ্যপুস্তক লেখেন। পাণিনির জীবনীও লিখেছেন তিনি। সিপাহী বিদ্রোহের ইতিহাসকে তিনি খণ্ডে খণ্ডে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। যৌবনকালেই তিনি একজন জাতীয়তাবাদী ও দেশপ্রেমিকের দৃষ্টিতে ভারতীয় মহাবিদ্রোহের বিচার করতে চেয়েছিলেন। তার লেখা সিপাহী যুদ্ধের ইতিহাস সেই চেষ্টারই ফল ছিল। 1857-র এই বিদ্রোহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে তাঁর বইতে। এর প্রথম খণ্ড 1879 সালে প্রকাশিত হয়। পঞ্চম খণ্ডটি তাঁর মৃত্যুর ঠিক আগে সম্পূর্ণ হয়েছিল। তাঁর প্রথম গ্রন্থ জয়দেবচরিত। রজনীকান্ত একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তাঁর লেখা একসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণদের মনে প্রবল উন্মাদনা ও প্রেরণা জাগিয়েছিল। বহু মননশীল প্রবন্ধ গ্রন্থের রচয়িতা তিনি। একাধিক জীবনী ও চরিতকথা মূলত প্রবন্ধমূলক প্রবন্ধ রচনা করেছেন। ইতিহাসের মতো বিষয়কেও তিনি তাঁর সাহিত্যগুণে সুখপাঠ্য করে তুলেছেন। ভবতোষ দত্ত রজনীকান্তকে বলেছেন ইতিহাস সাহিত্যিক। ম্যাক্স মুলার রচিত লেকচার্স অন দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ রিলিজিয়ন গ্রন্থটি তিনি অনুবাদ করেন। রজনীকান্ত একজন বড় মাপের সংগঠক। বঙ্গীয় সাহিত্য পরিষদ গড়ে তোলার ক্ষেত্রে তিনি তাঁর সর্বশক্তি নিয়োগ করেছিলেন। তিনিই ছিলেন পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদক। তাঁরই উদ্যোগে পরিষদে পরিভাষা সমিতি, বানান সমিতি, ব্যাকরণ সমিতি ইত্যাদি গঠিত হয়। বাংলা ভাষার উন্নতির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। গ্রন্থ রচনার পাশাপাশি পত্রপত্রিকাতেও নিয়মিত লেখালেখি করেছেন। বঙ্কিমভক্ত রজনীকান্ত মাতৃভাষায় শিক্ষাদানের উপর বেশ গুরুত্ব দিয়েছিলেন। তিনি আজীবন পুরাতত্ত্ব এবং ভারতীয় ইতিহাসের একনিষ্ঠ গবেষক ছিলেন। যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, বাংলা ভাষার বিশুদ্ধি রক্ষা বিষয়ে তাঁর প্রগাঢ় অনুরাগ ছিল। বন্ধুবান্ধবদের রচনায়।

ভাষার বিশুদ্ধি রক্ষিত না হলেও তাহার প্রাণে বড় আঘাত লাগত। রজনীকান্তের জীবনাবসান ঘটে 1900 সালে আজকের মতো 13 জুন তারিখে। আজ প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমাদের প্রণাম নিবেদন করি।

0: গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: পরদিন অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়াই স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার খাবারের জায়গায় ঠিক সম্মুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটি কে হীরামুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস। সত্যর চমক ভাঙিল, সে থতমত খাইয়া বলিল, এখানে কেন, আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হাসিয়া বলিলেন, তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে, এই এক ফোঁটা মেয়ের সামনে তোর লজ্জা কে? আমি কারুকে লজ্জা করি নে বলিয়া সত্য পেঁচার মতো মুখ করিয়া সম্মুখের আসনে বসিয়া পড়িল। মা চলিয়া গেলেন। মিনিট দুয়ের মধ্যে সে খাবারগুলো কোনোমতে নাকমুখে গুঁজিয়া উঠিয়া গেল। বাহিরের ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশার ছক পাতা হইয়াছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল, আমি কিছুতেই বসতে পারব না, আমার ভারী মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া

0: কেয়া মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল। সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল, কিন্তু সত্য একবার উঠিল না, একবার জিজ্ঞাসা করিল না কে হারিল কে জিতিল। আজ এসব তাহার ভালোই লাগিল না। বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভিতরে ঢুকে সোজা নিজের ঘরে যাইতেছিল। ভাঁড়ারির বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন, এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এমের পড়া সোজা নয় তো, সময় নষ্ট করলে চলবে কেন? বলিয়া সে গুড়ো ইঙ্গিত করিয়া দুমদুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল। আধ ঘন্টা কাটিয়াছে, সে একটি ছত্র পড়ে নাই। টেবিলের উপর বই খোলা, চেয়ারে খেলান দিয়া উপরের দিকে মুখ করিয়া কড়িকাঠ ধ্যান করিতেছিল। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল, সে কান খাড়া করিয়া শুনিল ঝুম। আর এক মুহূর্ত ঝুমঝুম। সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাদ মস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। সত্য একদৃষ্টে চাহিয়া রহিল। মেয়েটি মৃদুকণ্ঠে বলিল, মা আপনার মত জিজ্ঞাসা করিলেন। সত্য মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিল, কার মা? মেয়েটি কহিল, আমার মা। সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না, ক্ষণিক পরে কহিল, আমার মাকে জিজ্ঞাসা করিলেই জানতে পারবেন। মেয়েটি চলিয়া যাইতেছিল। সত্য সহসা প্রশ্ন করিয়া ফিরিল, তোমার নাম কি? আমার নাম রাধারানী, বলিয়া সে চলিয়া গেল।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। আরও এক ধাপ এগোলো বহু প্রতীক্ষিত শিলচর পুর নিগম নির্বাচন প্রক্রিয়া। রাজ্য নির্বাচন কমিশন কাল শিলচর পুর নিগমের 42টি ওয়ার্ডের জন্য ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের সূচি ঘোষণা করেছে এবং জুলাই মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। যদিও নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে নির্বাচন অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক প্রসঙ্গ ও বার্তালিপি আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে, 15 জুলাই চূড়ান্ত ভোটার তালিকা, অক্টোবরে ভোট। বার্তালিপিতে ছাপা হয়েছে, দিসপুরের সবুজ সংকেত, পুজোর আগেই শিলচরে পুরো ভোট। যুবসংঘ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, রাজ্যের সরকারি স্কুলে প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়ার সংখ্যা হ্রাস পাওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত 5 বছরে রাজ্যের সরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমেছে 6,13,000। তাছাড়া মধ্যাহ্নভোজ প্রকল্পের আওতায় আসা শিক্ষার্থীর সংখ্যাও 15,56,000 হ্রাস পেয়েছে। বিকশিত ভারতের লক্ষ্য দেশের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে, আবেদন হিমন্ত বিশ্ব শর্মার লিড নিউজ নববার্তা প্রসঙ্গের। অসম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই শুরু হতে চলেছে, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ নববার্তা প্রসঙ্গের শিরোনাম, 6 জুলাই শুরু অসম বিধানসভার বাজেট অধিবেশন, প্রস্তুতি তুঙ্গে দিশপুরে। বার্তালিপির সংবাদ, 6 জুলাই থেকে বাজেট অধিবেশন জারি বিজ্ঞপ্তি। নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে বরাক নদীতে পড়ে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। কাল শিলচরের ইটখোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিখোঁজ অঙ্কিত চক্রবর্তী শিলচরের ক্যাপিটাল পয়েন্ট এলাকার বাণীপাড়ার বাসিন্দা এবং নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 11 শ্রেণীর ছাত্র। প্রতিবেদন যুবসংঘ ও নববার্তা প্রসঙ্গের। নববার্তা প্রসঙ্গে আরও রয়েছে, অভিভাবক মন্ত্রী হয়ে প্রথম ডিমা হাসাও সফরে কৃষ্ণেন্দু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর, বর্ষার আগেই গুয়াহাটির জমাজল রুখতে তৎপরতা, শিল সাঁকো পরিদর্শনে কৌশিক রায়। বার্তালিপির আরও কিছু উল্লেখযোগ্য খবর, বিপক্ষে মরক্কো, আজ হেক্সার লক্ষ্যে মাঠে ব্রাজিল, পরীক্ষার্থীদের অতিরিক্ত 15 মিনিট যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে NTA রিনিট। সাময়িক প্রসঙ্গ জানিয়েছে, ইস্তফার মেসেজ দেখেও উত্তর দেননি মমতা, আর কথা হয়নি, দলগত গণ্ডির ঊর্ধ্বে হিমন্ত যথার্থ স্টেটসম্যান, বললেন সুস্মিতা দেব। শিলচর বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাবহ। যুবসংঘের খবর, চলন্ত ট্রেনে RSS প্রধানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন ভগবত, নিরাপত্তা বাড়ল, অখিলের সঙ্গে থাকবেন 11 জন রক্ষী।

নৌবার্তা প্রসঙ্গ জানিয়েছে, পিছিয়ে পড়েও জয়ী দক্ষিণ কোরিয়া। ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদনে সাময়িক প্রসঙ্গে খবর, বিশ্বকাপে শুরু এশিয়ার উত্তরণ, প্রয়াত ভারতের অন্যতম সেরা শুটার যশপাল রানা। যুবসংঘ খেলার পাতায় জানিয়েছে, আজ আফগানদের বিপক্ষে ওডিআই সিরিজ শুরু ভারতের, লখনৌ ছাড়ছেন ঋষভ পন্ত। বার্তালিপির খবর, উদযাপনের অঙ্গ হিসেবে চালু হবে ক্রিকেট একাডেমি, শিলচর স্পোর্টিং এর গ্রেনাইট জুবিলি শুরু রবিবার, ফাইনালে মর্নিং। এবারে দেখে নিচ্ছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। দৈনিক নববার্তা প্রসঙ্গে আজকের সম্পাদকীয় শিরোনাম, আয়ুষ্মান প্রকল্প গরিবের বন্ধু। বার্তালিপি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, জনসংখ্যার উল্টো যাত্রা। যুবসংঘের সম্পাদকীয় শিরোনাম, মোদীর রেকর্ড। এবং দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, উন্নয়নের নতুন সমীকরণে অসম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

দেশবন্দনা শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:37। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সে নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকারি ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়েজ দে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সোয়েজ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র, সেখানে

সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী HD কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানে বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটে 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।
দশম আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে তিনটি খেলা। ভারতীয় সময় দুপুর তিনটায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধরমশালায় আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1টায়। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও দুটি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী নীতিন গাডকারি আগামী সোমবার শিলং সফরে আসছেন। শ্রী গাডকারি এই সফরকালে শিলংয়ের লারটি কলা কেন্দ্রের উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে পরিকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক বিকাশের জন্য বিনিয়োগের সুযোগ, নীতি নির্ধারকদের একত্রিত করা সহ শিল্পপতি, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও তিনি কথা বলবেন। সম্মেলনের সমাপ্তি দিনে কেন্দ্রীয় মন্ত্রী শিলংয়ের পোলো গ্রাউন্ডের কাছে একটি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। এই প্রকল্পটি যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদান যোগানো ছাড়াও সামগ্রিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান যোগাবে। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে দিশপুরে আরম্ভ হবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর বাজেট প্রস্তুত নিয়ে তৎপর হয়ে ওঠা শ্রী মল্লবড়ুয়া দিশপুরে একটি প্রাক বাজেট বৈঠকে অংশগ্রহণ করে বলেন যে সরকার ভবিষ্যৎমুখী বাজেট প্রস্তুতের লক্ষ্য নিয়েছে যাতে রাজ্যের বিকাশের হার বহনযোগ্য এবং উন্নয়নের হার ত্বরান্বিত করা সম্ভব হয়। তিনি বলেন, রাজ্যবাসীর উপর নতুন করে করের বোঝা না চাপিয়ে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা যায় এই বিষয়টিও বাজেট প্রস্তুতের সময় গুরুত্ব আরোপ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের আগামী 5 বছরে প্রদান করা 2 লক্ষ নিযুক্তির মধ্যে 40% নিযুক্তি শিক্ষাক্ষেত্রে হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রণজ বেগু জানিয়েছেন। তিনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন যে আগামী দিনে শিক্ষকতার জন্য ডিএলএড, বিএড এবং টেট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সুখবর রয়েছে। স্কুল ছাত্রছাত্রীদের ব্যাগের বোঝা নিয়ে দীর্ঘদিন থেকে অব্যাহত অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বিদ্যালয়ের শৈক্ষিক দিনপঞ্জি এভাবেই প্রস্তুত করা হবে যাতে ছাত্রছাত্রীদের সব বই প্রতিদিন বিদ্যালয়ে নিয়ে যেতে না হয়। একই সঙ্গে তিনি জানান যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার অসুবিধা দূর করার জন্য এখন থেকে 10ম শ্রেণীর সঙ্গে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও একটি করে সাইকেল প্রদান করা হবে। রাজ্যের শিক্ষা বিভাগ 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়সমূহকে একত্রিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নাম ভর্তি হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগ 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলিকে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি এ সম্পর্কে সব জেলা শিক্ষা আধিকারিকদের জরুরি পত্র প্রেরণ করে বিদ্যালয় একত্রিতকরণ করার প্রক্রিয়া আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় একত্রিতকরণের পূর্বে শিক্ষা সেতু পোর্টালে অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থা পরীক্ষা করা হবে বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিদ্যালয় একত্রিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত মোট 2900টি বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শক্তিপীঠ কামাখ্যা দেবালয়ে আগামী 22 জুন থেকে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে। দেবালয় কর্তৃপক্ষের প্রকাশ করা তথ্য অনুসারে 22 জুন রাত

9:42 অম্বুবাচীর প্রবৃতি হবে। প্রবৃতির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 23, 24 ও 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 26 জুন থেকে অম্বুবাচী নিবৃত্তির পর মন্দিরের দ্বার পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশ থেকে আসা ভক্তদের আগমন হবে বলে দেবালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন, পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ এবং ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল হাফলঙে উত্তরকাছার পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে অভিভাবক মন্ত্রী সমগ্র জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি বর্ষা মৌসুমের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য বন্যা, ঝড় ও ভূমিধস মোকাবিলার জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রস্তুতির মূল্যায়ন করেন এবং জেলার দ্রুত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বলে আমাদের হাফলঙের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে মন্ত্রী শ্রী পাল আগামীকাল শ্রীভূমি জেলা সফরে আসছেন বলে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী 15 জুন বদরপুরের ডক্টর শ্যামাপ্রসাদ পল্লীর রাধা গোবিন্দজুর মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ রাত 7টা বেজে 45 মিনিটে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: জানতে হ্যাঁ ভিয়েতনাম দেশ কি জনসংখ্যা কিতনি হোগি? ইহি কোই 10 করোড়। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा तब कितना कष्ट घटा होगा।
2: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
0: এবারে আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 এই অনুষ্ঠানে শিশিরকণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধ্যে 6:15, বেলা 11:00 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অসীমা দাস, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরী ও মাম্পি দেবের পরিবেশনায়। দুপুর 2:30 লোকগীতির শিল্পী সুখবিলাস বর্মা। এছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:30 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে দুপুর 1:15। দুপুর 1:40 শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশি বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

নজরুল গীতি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ঝিলকে উস পার ছবি থেকে, গিয়েছেন কিশোর কুমার।

কিনারা ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন সুর সারং রাগে খেয়াল শুনবেন উস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে।

সুর সারঙ্গে খেয়াল শুনলেন উস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে এবারে ভাটিয়ার রাগে শিশির কণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনবেন।

এতক্ষণ ভাটিয়ার রাগে শিশির কলা ধর চৌধুরীর বেহালা বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো।

0: आकाशवाणी शिलचर।
1: दीदी देख देख
2: हरी बोले भाई
1: देखा वाओ एटा मर प्रिय रंग
3: सारा खून शॉपिंग
1: আমি জানি মা এটাই তো খরচ করার বয়স তাই না
4: সেভিং করারও এটাই বয়স
5: ও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকার অঙ্কে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো আমি জানি তো আরবিআই এ কথা বলে
6: শুরু করো সঠিক ভাবে স্মার্ট হও আর্থিক ভাবে
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান এতে আজ প্রথম গানটি শুনবেন মোহনার দিকে ছবি থেকে শিল্পী আশা ভোসলে।

0: বোঝনা সে বোঝনা ছবি থেকে গানখানি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে।
1: কানাডা দেশ তো আপ জানতেই হোঙ্গে, কানাডা কি টোটাল পপুলেশন জিতনি পক্কি ছত বাঁধি হ্যায় হামারে দেশ নে আপনে গরিবোঁ কে সির পর। 12 সাল মে 4 কারোড় সে অধিক পিএম আবাসোঁ কা নির্মাণ হুয়া, কারোড়ো পরিবারোঁ কা কল্যাণ।
2: জব এক পরিবার কো আপনা ঘর মিলতা হ্যায় তো উসকা আত্মসম্মান বড় জাতা হ্যায়, ও আপনা বর্তমান সুধারনে কে সাথ হি বেহতর ভবিষ্য কে বারে মে সোচনে লাগতা হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
0: বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন প্রথম কদম ফুল ছবি থেকে, গিয়েছেন আশা ভোঁসলে।

জীবন মরণ ছবি থেকে গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছবির গান অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম দেয়া নেয়া।

0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
2: সপ্তপদী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
3: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তা। এসে গেছে মানে? এবার নতুন ঝুমকো তো?
4: না, আগে বাঁচাবো,
3: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে পেনশন ফ্রি।
4: কিন্তু এই ঝুমকোটা
3: এবার যাবে না, দেবো ইনজেকশন।
5: আরবিআই এই কথা বলে
6: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
7: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গান। এতে প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে,

গানটি শুনলেন পরখ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের গানটি শুনবেন সাথ সাথ ছবি থেকে জগজিৎ সিং ও চিত্রা সিংয়ের দ্বৈত কণ্ঠে।

0: শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে সাত সাত ছবি থেকে গানটি।
1: আপকো পতা হ্যায় জো সপনা কুছ বিকসিত দেশো কি বেটিয়া ভি নাহি দেখ সকতি হ্যায় ভো সপনা ভারত কি বেটিয়া সাকার কর রহি হ্যায়। বেটি বচাও বেটি পড়াও সে লেকর কে সেনা মে স্থায়ী কমিশন তক, ড্রোন সে লেকর ফাইটার জেটস উড়ানে তক, ভারত কি বেটিয়া নামুমকিন কো মুমকিন কর রহি হ্যায়।
2: হামারি মা বহনো কা গর্ব, উনকা যোগদান, উনকা সামর্থ্য আজ দেশ অনুভব কর রহা হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
0: এবারের গানটি শুনবেন বেমিসাল ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন গাইড ছবি থেকে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারের শিল্পী লতা মঙ্গেশকর, ছবি আমার প্রেম।

0: এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: গজলের অনুষ্ঠানে শুনলেন অশোক খোসলার গান আকাশবাণী শিলচর। এখন আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলে শোনাবেন অসীমা দাস।
1: এত জীবন নিয়ে তো এত মানে ভেবে এগোইনি। ছোটবেলা ভীষণ সুন্দর, আমি ভীষণ ভালো, আমার মা বাবার কোলে এসেছে, আমার ভীষণ মানে মা বাবা এত ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, ওরা মানে সঙ্গীত বা গান বাজনার জগৎ, পড়াশুনো ওইসব নিয়ে, কিন্তু আমি তো সেটাতে ঠিকভাবে ওইসব নিয়ে এগোতে পারিনি। হ্যাঁ, তো ছোটবেলাটা আমাদের ওই সাংস্কৃতিক অনেক এখনও ওনারা বেঁচে আছেন শিলচরে, আমরা ছোটবেলাটা ওইভাবেই কাটিয়েছি। ওদের আমাদের সেই আগের যেরকম আসাম টাইপের বাড়ি ছিল, আমার বাবাও হ্যাঁ কেন্দ্রীয় সরকারের সরকারি চাকুরি ছিলেন, তাই আমরা ঠিক একদম যে সাংঘাতিক হাইফাইভাবে বেঁচেছিলাম তা না, কিন্তু ভালো মধ্যবিত্ত ছিলাম। আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। দেখো, আমাদের জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন সবাই মিলে এক হাঁড়িতে ভাত খেয়ে আমরা বড় হয়েছি, তার জন্য আমরা ফিল করি ওইটাই যে সবাইকে নিয়ে থাকতে যেরকম আনন্দ ভালোবাসা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, সেটা কিন্তু এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি বাচ্চারাকে আমরা দুষছি যে ওরা ওদের মেজাজ মর্জি সব অন্যরকম হয়ে যাচ্ছে, আসলে আমার বোধ হয় আমার মনে হয় ওইটাই একমাত্র কারণ যে ওরাও যৌথ ফ্যামিলির স্বাদটা পাচ্ছে না। আমরা মা বাবারা দিতে চাইছি না, শুধু আমার আমার করে যাচ্ছে। যাই হোক, জীবনটা চড়াই উতরাই অনেক কিছু গেছে জীবনের উপর দিয়ে। হ্যাঁ, পেছনে তো তাকাতে চাই না, কিন্তু মনের ভিতরে ওই সব ছায়া তো থেকে যায়, যেন অনেক বড় বড় হ্যাঁ সব কিছু মানে বলার মতো আমার মনের সঙ্গতিও নেই। তো আমি বলছি, পেছনে যেটা

0: চলে গেছে, আমার অভিজ্ঞতা দিয়েই আমি বলছি, এগিয়ে যেতে হবে। যেটা চলে গেছে, ভালো হোক খারাপ হোক, সেটা চলে গেছে, কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। সে আমরা শুধু বয়সটাকেই ধরে যে এখন আমার বয়স হয়ে গেছে, না, ব্যস্ত থাকা চাই, সবার ব্যস্ত। আমি ভাবি ব্যস্ত আমরা সকলেই, দেখো আমরা ছোটোবেলা ছেলে মেয়েকে বড় করেছি অনেক ব্যস্ততার মধ্যে, এখনের মা বাবাদেরকেও দেখি, ওরা কিন্তু এখন যারা বড় করছে বাচ্চাদেরকে, ওরা আমাদেরকে ভাবে আমরা ওইসব কিছু করিনি। হ্যাঁ, না, সেটা কিন্তু না। হ্যাঁ, সবাই ব্যস্ত ছিল, মানে থাকাটার দরকার এবং সততার দরকার, পেছন ফিরে তাকানোর কোনো দরকার নেই, সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। এগিয়ে যাও, সবাইকে আমি বলছি, আমি কাউকে উপদেশ দেই না বা দিতে চাই না, কারণ এখন উপদেশ দেওয়ার সময়ও না বা কেউ শুনতে চায় না, বললেই বলবে ও উনি জ্ঞান দিচ্ছেন, জ্ঞান না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি সব সময় ওইটাই চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতার থেকে কথাগুলো বলতে, যে শুনবে সে শুনবে, যে শুনবে না এমনিতেই চলে যাবে। তাই বলছি, সৎভাবে থাকা, আর যে কোনো মানে যে কোনো যে সে যারই আশ্রিত হোক বা যারই অনুসরণ, যাকেই অনুসরণ করুক না কেন, একজনকে ধরে রাখতে, ঠাকুর একজনকে ধরে রাখলে পথ চলাটা অনেক সহ নির্ভর করা যায়। সেই উপরওয়ালার কাছেই তো আমরা নির্ভরতা রেখে দিই, নির্ভর মানে রাখতে নির্ভর করে চলতে পারি। হ্যাঁ, তো আমি এইটাই বিশ্বাস করি যে আমাদের সততা আর ব্যস্ত থাকার মধ্যেই জীবন, সৎ পথে চলে ব্যস্ততা নিয়ে চলাটাই আমাদের জীবন।
1: শুনলেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বললেন অসীমা দাস। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় চন্দনা চৌধুরী।

0: লোকগীতি শুনলেন চন্দনা চৌধুরী ও মাম্পি দেবের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: एक जमाने से कहानी।

গানটি শুনলেন ওয়ান্স আপন এ টাইম মুম্বাই ছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে। এবারের গানটি চামেলি ছবি থেকে সুনিধি চৌহানের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন গুরু ছবি থেকে, হরিহরন ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। এতে আজ শুনবেন মিজো গান।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী, আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

সাগর সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর ১টা ২৯মিনিট ৪৭সেকেন্ড। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত জাতীয় সংবাদ।
1: কলকাতা গীতাঞ্জলি, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেরিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর ৮টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। ১৮ জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিওয়াটেক ২০২৬ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে ৫০০রও বেশি পুরুষ ও মহিলা

0: যা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
1: Dear cadets, as you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your heart the motto of academy, Birta or Vivek, failure and wisdom. Remain humble in success and resilient in adversity. I am confident that you will rise to every challenge and continue to enhance the prestige of the Indian Army and our great nation. I once again extend my heartfelt congratulations to all the passing out officer cadets on their commissioning.
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
2: DRDO द्वारा विकसित सिस्टम जैसे आकाश और ब्रह्मोस में ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है। इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में कंपीट करने की क्षमता भी रखता है। DRDO ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है।
0: আসামের জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ ইনকোয়ারি তৈরি করা হয়েছে। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌমের বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাজুচ্যপূর্ণ ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন,

পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়, ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বি ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
3: না, আগে বাঁচাবো,
2: আগে ঝুমকো নেব।
3: শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
3: এবার যাবে না, দেব ইনজেকশন।
4: আরবিআই এ কথা বলে,
5: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
1: এখন শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
6: আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।

0: পারিবারিক একটা ঐতিহ্য ছিল। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষক, তাই স্বভাবতই শিক্ষকতার প্রতি একটা টান ছিল তার। স্কুল কলেজ জীবনে অনেক নামী শিক্ষকদের কাছে পেয়েছেন তিনি। তাদের পাঠদানের পদ্ধতি ও তাদের জীবনাচরণও তার জীবনে গভীরভাবে রেখাপাত করেছে। কর্মজীবনের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের বিভিন্ন প্রকরণ ও পদ্ধতি নিয়ে নিবিড়ভাবে পড়াশোনা করেছেন। ওই সময়েও বিভিন্ন প্রথিতযশা অধ্যাপক ও গবেষকদের সান্নিধ্যে এসেছেন, তারা তাকে বিভিন্নভাবে ঋদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। আজকে আমরা নানা রঙের তিন অনুষ্ঠানে এমনি একজন ব্যক্তির মুখোমুখি, যিনি এ অঞ্চলের শিক্ষার ক্ষেত্রকে, শিক্ষকতার জগৎটাকে নানানভাবে সমৃদ্ধ করেছেন। তিনি শিলচর সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অর্থাৎ বিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার দে। আসুন তার কাছ থেকেই শুনি তার জীবনের নানা কথা।
1: আমার জন্মস্থান আমালা গ্রাম লালা শহরের কাছে হাইলাকান্দি জেলায়, সেখানেই আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়, গ্রামেরই পাঠশালায়। পাঠশালাটার নাম ছিল পূর্বকিত্তারবন্দ প্রাথমিক বিদ্যালয়। ক্লাস সিক্স অবধি গ্রামের এমই স্কুলে পড়াশোনা করি।

0: তারপর চলে যাই লালা হাই স্কুলে। লালা হাই স্কুল আমাদের বাড়ি থেকে ছিল প্রায় 4 মাইল। সেখান থেকে মাধ্যমিক পাশ করে চলে আসি শ্রীকৃষ্ণ সারদা কলেজ হাইলাকান্দিতে।
1: তারপর স্কুল জীবনটা আপনার লালাতেই কেটেছে?
0: স্কুল জীবনটা আমার লালাতেই কেটেছে এবং তার আগে গ্রামের পাঠশালায় কেটেছে, ক্লাস 6 অবধি।
1: আচ্ছা, তারপরে এলেন আপনি এসএস কলেজে?
0: হ্যাঁ, শ্রীকৃষ্ণ সারদা কলেজ হাইলাকান্দিতে আমি চলে আসি, সেখানে আইএসসি ক্লাসে ভর্তি হই। তখন শ্রীকৃষ্ণ সারদা কলেজে আইএসসি ক্লাসে যদিও আমরা পড়ি, আমাদের সার্টিফিকেটে গুরুচরণ কলেজের নামে লিখে আছে, কারণ ওটা আমাদের এখানে এসে পরীক্ষা দিতে হতো।
1: আচ্ছা, মানে শিলচরে গুরুচরণ কলেজে?
0: গুরুচরণ কলেজে। তারপর গুরুচরণ কলেজে এসে বিএসসিতে ভর্তি হই।
1: আচ্ছা, হাইলাকান্দিতে যেটা পড়েছেন, যখন পড়েছেন তখন মানে আইসিটা কোন সাল ছিল তখন?
0: এটা ছিল 1961 সাল। তারপরে গুরুচরণ কলেজে এসে বিএসসি ক্লাসে ভর্তি হই, এখান থেকে বিএসসি পাশ করি 1964 সালে।
1: আচ্ছা, তো আপনি যে প্রাথমিক এবং মাধ্যমিক যে পড়েছেন লালাতে, তো আপনার কি মনে আছে আপনি যেসব শিক্ষকদের পেয়েছেন যারা আপনার জীবনে রেখাপাত করেছেন বিশেষভাবে, এদের কথা কি মনে আছে আপনার?
0: আমার জীবনে সবচেয়ে রেখাপাত করেছে আমার বাবা শ্রী ধরণীকান্ত দে, তিনি নিজেই ছিলেন শিক্ষক।
1: আচ্ছা আচ্ছা।
0: তিনি মাধ্যমিক মধ্য স্কুলের শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক। আর মা ছিলেন সরোজ নলিনী দে, তিনিও ছিলেন শিক্ষিকা।
1: আচ্ছা, আপনি তাহলে আপনি মানে আপনার
0: শিক্ষক পরিবারই আমার
1: শিক্ষকতার একটা ঐতিহ্য আপনার
0: ঐতিহ্য আমার পরিবারে ছিল। এবং তারপরে প্রাইমারি স্কুলের বা প্রাথমিক স্কুলের শ্রী মন্দ্রেই সিংহ, আজ আর নেই উনি, উনি গানও গাইতেন, পড়াতেনও ভালো। আর ছাত্তার আলী বলে একজন শিক্ষক ছিলেন আমার খুবই শ্রদ্ধেয়, তাকে আমরা সম্মান করতাম প্রাথমিক স্কুলে। হাই স্কুলে শিক্ষকদের মধ্যে স্বর্গীয় ত্রিদীপ রঞ্জন ধর, লালা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হয়ে বা অধ্যক্ষ হয়ে উনি অবসর গ্রহণ করেছিলেন। আরেকজন শিক্ষক ছিলেন চন্দ্রিকা শুক্লা, লালা হায়ার সেকেন্ডারি স্কুলে। তো আমাদের সময়ে সেটা হাই স্কুল ছিল। তারপর কলেজ জীবনে এসে অধ্যক্ষ শচীভূষণ ঘোষ এবং দেবব্রত দত্ত মশাইকে পাই, অধ্যাপক দেবব্রত দত্ত, তারা আমাদের বিটি কলেজে পড়িয়েছেন, অধ্যাপক কুলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য, এই নামী শিক্ষক, এদের কাছে আমি ছাত্র জীবন কাটিয়ে আমি ঠিকই গৌরবান্বিত মনে করি আমি। আর এরপর আমি চলে যাই এখান থেকে সিমলাতে, সিমলা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমএড পাশ করি।
1: আচ্ছা,
0: এবং দিল্লিতেও আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছিলাম, 6 মাসের মতো।
1: মানে সেটা কত সাল হবে?
0: সেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম 79-80 সালে।
1: আচ্ছা,
0: তারপর আমি পুনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেটা এমফিল, কিছুটা গবেষণা ভিত্তিক পড়াশোনা। সেখানে আমি পিএইচডি কমপ্লিট করিনি, আমি চলে আসি শিলচরে, কারণ ওই সময়ে আমি অধ্যক্ষ হয়ে যাই এবং নানা কাজের চাপে আমার পিএইচডি করতে হয়। আর এমনিতে আমি অনেক বিশ্ববিদ্যালয়ে কিছুদিনের জন্য কোথাও, যেমন পাটনা বিশ্ববিদ্যালয়ে 21 দিনের একটা পড়াশোনার পাঠ, সংক্ষিপ্ত পড়াশোনার পাঠ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবার ঠিক সেরকম 21 দিনের জন্য যাই, আর বিশ্বভারতীতে 15 দিনের জন্য। এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি শর্ট কোর্স, নানা
1: কোর্সগুলো কি ছিল?
0: এই সবগুলোই শিক্ষাদান সম্পর্কিত ছিল।
1: আচ্ছা,
0: শিক্ষা এবং শিক্ষাদান সম্পর্কিত বা শিক্ষা গবেষণামূলক কাজগুলো কিভাবে দেখাশোনা করতে হয় তার উপরে ছিল। পুনাতে এবং কলকাতাতে আমি যে সমস্ত শিক্ষকদের পেয়েছিলাম খুব নামি, ডাক্তার এস ডি দেবধর, যার বাবার নামে দেবধর ট্রফি,
1: আচ্ছা
0: আমরা শুনি ক্রিকেটের দেবধর ট্রফি, তাই আর ছিলেন ডাক্তার ভি জেড শালী, যিনি আমার রিসার্চ গাইড, এরা খুব বড় শিক্ষক ছিলেন, ডাক্তার ইন্দ্রপুরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার শিবপদ ভট্টাচার্য, উনি খুব নামি শিক্ষা বিভাগের প্রধান ছিলেন, অধ্যাপক ভাস্কর রায়চৌধুরীর কাছেও কিছু আমি কয়েকটা লেকচার শুনেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর তো আমি এখানকার শিক্ষকদের কথা বললাম, সকলের জীবনে এবং শিক্ষক না হয়েও একজন কিন্তু শিক্ষিকা আমার জীবনে, আমার শিক্ষা জীবনকে খুব বেশিভাবে আলোড়িত করেছেন, তিনি হচ্ছেন শ্রীযুক্ত রমা সেনগুপ্তা। এই মাতৃসমা ভদ্রমহিলা আমাকে কর্মজীবনে উৎসাহিত করেছেন, পড়াশোনাতে উৎসাহিত করেছেন, নাহলে হয়তো আমি স্কুলে চাকরি জীবনই আমি সমাপ্ত করতাম। ওনার উৎসাহে আমি তারপরে পরবর্তী পড়াশোনা করি, এবং পরবর্তী সময় বিটি কলেজের

0: সরকারি বিটি কলেজের অধ্যক্ষ হিসাবে আমি অবসর গ্রহণ করি।
1: আপনি প্রথম আপনার চাকরি মানে কোথায় শুরু?
0: আমার প্রথম চাকরি ছিল, আমি যখন বিএসসি পড়ি, প্র্যাকটিক্যাল বাকি রয়েছে, থিওরিটিক্যাল পড়ার শেষেই আমার বাবা বললেন তোমার মুখে মনাছড়া হাই স্কুলে আসতে হবে, এখানে জয়েন করতে হবে। তখনকার দিনের একটা রীতি ছিল, কোনো হাই স্কুলে যদি কোনো বিএসসি টিচার না থাকেন তাহলে সেই হাই স্কুলকে সরকার গ্রান্ট দিত না। তো মনাছড়া হাই স্কুল কোনো বিএসসি শিক্ষককে নিতে পারেনি, অর্থাৎ সেজন্য ওরা চাইছিল, বাবা ছিলেন মনাছড়া হাই স্কুলের, উনি সেটাকে

0: ফার্স্ট এপ্রিল, পয়লা এপ্রিল 1964 সালে আমি মরাছড়া স্কুলে আমি হাই স্কুলে যোগদান করি। আমি তারপর আমি চলে যাই মিজোরামে এক বছর পরে।
1: আচ্ছা, মিজোরামে যাওয়াটা আপনার কি হয়ে হলো?
0: মিজোরামে যাওয়া মানে একটা গ্রীষ্মের ছুটিতে, 1965 সালে গ্রীষ্মের ছুটিতে সেখানে একটা মামার দোকান ছিল, বেড়াতে গিয়েছিলাম।
1: আচ্ছা,
0: ওইখানে একজন মিজো বন্ধু আমাকে খুব বেশি প্রভাবিত করলেন। উনি কিছু কিছু বাংলা জানতেন, মিস্টার চিংভুঙ্গা বলে।
1: মিজোরামের কোন জায়গাটা?
0: এটা মিজোরামের নর্থ চাতলাং, মার চাতলাং বলে।
1: আচ্ছা,
0: জওহরলাল নেহরু মেমোরিয়াল হাই স্কুলে উনি সরাসরি আমাকে সহপ্রধান শিক্ষকের পদ দিয়ে দিলেন স্কুলে, ওরা কমিটিতে স্থির করে, এবং আমাকে সেই স্কুলে নিয়ে গেলেন। এবং আমি 1965 সালে সেখানে ছিলাম। 1966 সালে যখন মিজো আপরাইজিং হয় তখনও আমি, এবং লালরেঙ্গা যখন স্বাধীনতা ঘোষণা করেন মিজোরামে, সেটা টিকেনি, আমাকে বেশ কিছুদিন, প্রায় এক মাস আমাকে প্রায় ওরা আটকে রেখেছিল, আসতে দেয়নি। এবং সেই ওদের মিজো ফ্ল্যাগ হোস্টিং করেছিল, তখন আমাকে অন্যদের সঙ্গে বাধ্য হয়ে সেই মাঠে গিয়ে সেই ফ্ল্যাগটিকে স্যালিউট করতে হয়েছিল। কিন্তু মিজোরামের যে ভালোবাসা, ছাত্রছাত্রী গ্রামবাসীদের ভালোবাসা, সেটাকে, সেটা আজও আমার মনে গভীর রেখাপাত করেছে। পরে ওরা সসম্মানে আমাকে আসতে দিয়েছে।
1: কতদিন ছিলেন?
0: আমি সেখানে এক বছর এক মাস ছিলাম।
1: আচ্ছা আচ্ছা, তারপর চলে এলেন?
0: তারপর আমি চলে এলাম শিলচরে, এসেই ডিএনএনকে গার্লস হাই স্কুল বা স্বদেশী স্কুল সেখানে জয়েন করলাম। এই মাসেই আমি জয়েন করেছি, কয়েকদিনের ভেতরে।
1: আচ্ছা, ওইখানে কি পেয়েছেন আপনি শিক্ষিকার কথা?
0: হ্যাঁ, শিক্ষিকা রমা সেনগুপ্তা।
1: আচ্ছা,
0: এখানেই আমি প্রধান শিক্ষিকা হিসাবে পেয়েছিলাম। তো স্কুল ইন্সপেক্টর আমাকে ওই স্কুলে যখন চাকরি মানে জয়েন করতে বললেন, তো আমি বললাম আমি মেয়েদের স্কুলে কাজ করব না, তুমি যাও স্কুলে গিয়ে দেখো। আমার বয়স তখন কম ছিল, স্কুলে গেলাম। কিন্তু রমা সেনগুপ্তা এমন স্নেহভাবে, স্নেহভরে আমাকে তিনি আহ্বান করলেন, বলে এখানে সই করো, কাল থেকে এসে ক্লাস করবেন।
1: আচ্ছা,
0: আমি উনার স্নেহের আবদ্ধে আমি পড়ে গেলাম। ঠিক আমার মায়ের বয়সী উনি ছিলেন।
1: আচ্ছা,
0: কারণ আমি আমার মাকে হারিয়েছিলাম আমার বিএসসি পাশের পরেই, নতুন করে যেন মাতৃসমা ভদ্রমহিলাকে পেলাম। তিনি আমাকে নানা পড়াশোনায় খুব বেশি উৎসাহিত করেছেন জীবনে, এবং সবচেয়ে গভীরভাবে তিনি আমাকে আলোড়িত করেছেন।
1: তো কতদিন ছিলেন এই স্কুলে?
0: আমি এই স্কুলে 17 বছর ছিলাম।
1: ডিএনকে স্কুলে
0: 16-17 বছর ছিলাম।
1: আচ্ছা,
0: তারপর ওই স্কুলের শেষ দিকেই আমি সরকারি অনুমোদন নিয়ে বিটি কলেজে পড়াতাম, ক্লাস দিতাম বিটি কলেজে।
1: এই যে আপনি চলে গেলেন এইতে বিএড কলেজে, বিটি কলেজে, তো আপনি ছিলেন একজন শিক্ষক, ছাত্র পড়াতেন, ছাত্রদের শিক্ষক, তারপর হয়ে গেলেন শিক্ষকদের শিক্ষক। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের একটু বলবেন।
0: আমি যখন হাই স্কুলে শিক্ষকতা করেছি তখনই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাকে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের সঙ্গে কিছু স্কুল শিক্ষককে তখন জুড়ে দিয়েছিল। আমিও ছিলাম একজন, এবং আরেকজন ছিলেন কাছাড়েরই একজন বিশিষ্ট শিক্ষক সত্যেন্দ্র কুমার চৌধুরী। উনি কাছাড় হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন। তো আমরা দুইজনকে বরাক উপত্যকা থেকে বাছাই করে, আমরা তখনই স্কুলে থাকা অবস্থায় শিক্ষকদের নানা প্রশিক্ষণে আমরা যেতাম, এবং সেখানে গিয়ে বিশেষভাবে ম্যাথামেটিক্স টিচিং কীভাবে ভালো হবে, এবং যেটা বলা হয় ইভালুয়েশন, মূল্যায়ন পদ্ধতির যে তখন একটা পরিবর্তন আসছিল সারা দেশে, সেই নতুন মূল্যায়ন পদ্ধতিটাকে আমরা আয়ত্ত করে নিয়েছিলাম, এবং আমরা দুজন শিক্ষকদের, বিশেষভাবে পুরনো শিক্ষকদের, সেই মূল্যায়নে কীভাবে, নতুন মূল্যায়নে কীভাবে তাদের মনকে পরিবর্তিত করা যায়, আকর্ষিত করা যায়, সেজন্য আমরা নানা রকম 7-10 দিনের ট্রেনিং দিতাম। তারপর ওই তারা আমার একদিকে ছিলেন কলিগ বা সহকর্মী, আর আরেকদিকে ট্রেনিং প্রোগ্রামের ছাত্র। আর বিএড কলেজে যাওয়ার পরেও আমি আমার অনেক সহকর্মীদের আমি ছাত্র হিসাবে আবার পেয়েছি, অনেক সিনিয়র ছাত্র হিসাবে পেয়েছি, এবং এমনকি আমার দু একজন শিক্ষককেও পেয়েছি ছাত্র হিসাবে বিএড কলেজে আবার।
1: আচ্ছা,
0: তার ট্রেনিং নিতে এসছেন, আগে বিএড পড়া সম্ভব হয়নি। তো বিএড কলেজে থাকার সময়ে আমি অনেক স্কুলের শিক্ষককে পেয়েছি, সমস্ত বরাক উপত্যকা বা আসামের বিভিন্ন জায়গায় আমার ছাত্ররা বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে আছেন।

0: বিএড কলেজে যাওয়ার পর থেকেই আমি সর্বভারতীয় ক্ষেত্রে নানা রকম সেমিনার যেতে আরম্ভ করলাম, নানা নতুন নতুন বিষয়, নানা পরিবর্তন শিক্ষার সে সকলের সঙ্গে আমি পরিচিত হলাম। এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আমাকে চারটা রাজ্যের শিক্ষক প্রশিক্ষণের কলেজগুলোর এক্সপার্ট হিসাবে নিয়োগ করল। এটা হচ্ছে ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়। সুতরাং আমার এই কাজের ফাঁকে আমাকে এই চারটা স্টেটে আমাকে প্রায়ই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের এক্সপার্ট হিসাবে যেতে হতো। সেইগুলো সেই সমস্ত কলেজের শিক্ষক প্রশিক্ষণ কীভাবে হচ্ছে সেগুলোর উপর রিপোর্ট দিতে হতো, এবং এটা আমার পরে আর আসামের কোনো শিক্ষক এখন পর্যন্ত সেই সম্মান দেয়নি জাতীয় শিক্ষা গবেষণা পরিষদ।
1: আপনার জীবনে শিক্ষকতার জীবনে আপনার প্রবেশ বা আপনার আপনার পছন্দের কারণ কি শিক্ষকতাটা?
0: আমার পছন্দের কারণ আমি যে আগেই বললাম যে প্রথমেই আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি হয়তো কোনো প্রশাসনিক কাজে আমি যোগ দেব।
1: আচ্ছা,
0: সেই জন্য নিজেকে আমি প্রস্তুত করতে চাইছিলাম যে প্রশাসনিক কোনো পদের জন্য যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় যোগদান করার জন্য, কিন্তু আমার বাবা চাইলেন আমি শিক্ষক হব, এবং শিক্ষক ছিল আমার দ্বিতীয় পছন্দ, সেটা হয়ে গেল প্রথম পছন্দ। বাবা আমাকে জোর করে প্রথমেই যদি উনার নিজস্ব প্রতিষ্ঠিত স্কুল মানাচড়া হাই স্কুলে নিয়ে যেতেন না যেতেন, তাহলে হয়তো আমি ওই লাইফটাকে ওই জীবনটাকে আমি ভালোবাসতাম না, কিন্তু শেষ পর্যন্ত ভালোবেসে ফেলেছি। লোকে বলে না বিয়ে করার পর বাধ্য হয়ে স্ত্রীকে ভালোবাসতেই হয়, তো ঠিক সেরকমভাবে ওই চাকরিতে যোগদান করার পর ওটাকে ছাড়তে পারলাম না, সারা জীবনের সাথী করে নিলাম। এবং আপনি হয়তো শুনে কেউ কেউ হয়তো আশ্চর্য হবেন যে এখনও আমি 2002 সালে অধ্যক্ষ পদ থেকে আমি অবসর গ্রহণ করার পরেও আজও সেই আমার পুরাতন বিটি কলেজে রোজ একটা করে ক্লাস এখন আমি নেই। এখন আমি রোজ নিচ্ছি, আমি আমার রুটিনটা এখনো অপরিবর্তিত আছে। অধ্যক্ষ থাকার সময় যে রুটিন ছিল এখনো আমি সেই কলেজে গিয়ে এখনো আমি আমার সময়টা ভালো কাটছে, এবং এখনো আমি শিক্ষকতার সঙ্গে জড়িত আছি। আমার শরীর যতদিন কুলোবে এবং যতদিন আমার হয়তো ওরা চাইবে ততদিন হয়তো আমি কাজটা চালিয়ে যেতে পারবো।
1: আচ্ছা, তো এই শিক্ষকতার বা শিক্ষকতার প্রশিক্ষণের যে ব্যাপার, এই ব্যাপারটাতে আপনার বিশেষ কোনো কাজের কথা কি মনে আছে? আপনি একটা বিশেষ কোনো কাজের উল্লেখযোগ্য কাজ কি আছে?
0: উল্লেখযোগ্য কাজ হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা শিক্ষক তৈরি করাই আমাদের বিএড কলেজের কাজ। তো ওই সময়ে আমি একবার যে কাজে বেশ অগ্রসর হয়েছিলাম, আমি আমার এমফিলের জন্য সেটা রিসার্চ পেপার হিসেবে দিয়েছিলাম। সেটা হচ্ছে কাছাড় জেলায় মাধ্যমিক স্তরে দেখা যাচ্ছে কিছু স্কুল অনবরত ভালো রেজাল্ট করে যাচ্ছে এবং কিছু স্কুল অনবরত খারাপ রেজাল্ট করে যাচ্ছে। এই দুটো স্কুল দুটো বিভাগের স্কুল দুটো স্তরের স্কুলের মধ্যে তুলনামূলক একটা গবেষণা আমি করেছিলাম, কেন কতকগুলো স্কুল ভালো রেজাল্ট করছে এবং কেন কতকগুলো স্কুল অত্যন্ত খারাপ পরীক্ষার ফল দেখাচ্ছে। এবং সেই গবেষণাপত্রটা আমার খুবই প্রশংসিত হয়েছিল, এবং তার কিছু সুপারিশ আমি আসামের শিক্ষা মাধ্যমিক শিক্ষা পর্ষদকে দিয়েছিলাম, ওরা কিছু কিছু সুপারিশ ওরা গ্রহণ করেছিল।
1: আচ্ছা, এটা কত সালে হবে এই গবেষণার?
0: এই গবেষণা হয়েছিল 1987-88 সালে।
1: আচ্ছা, তো এটা তো এখনো বিভিন্ন স্কুলের এই আমাদের এই অঞ্চলের বিভিন্ন স্কুলে এটা আছে, অনেক স্কুল খুব খারাপ ফল করছে পরীক্ষায় মাধ্যমিকে, কিছু স্কুল খুব ভালো, এটা এখনো চলছে?
0: এখনো চলছে।
1: তো সেটা আপনার আপনার গবেষণার ফলে মানে কি পেয়েছিলেন আপনি সেটাতে?
0: আমি তখনকার সময় পেয়েছিলাম কিছু কিছু বিষয়ের পঠন পাঠনের কিছু ত্রুটি আমি পেয়েছিলাম কিছু স্কুলে যারা পরীক্ষার ফল খারাপ করছে। কিছুটা আছে স্কুলের যেটা পারিপার্শ্বিকতা, সেটা তো আছেই, পরিবেশটা পরিবেশ এবং পারিপার্শ্বিকতা যে স্তর থেকে ছাত্ররা আসছে তার উপরেও পরীক্ষার ফল নিশ্চয়ই নির্ভর করে, কিন্তু কিছু আছে স্কুলের আভ্যন্তরীণ ব্যাপার। আমি যেটা পেয়েছিলাম যে পাঠদানের মধ্যে তফাত আছে,

0: সেটা পেয়েছিলাম দুটো স্তরের স্কুলের মধ্যে। তারপর দুটো স্তরের স্কুলের মধ্যে যেটা যেটা পরিচালন ব্যবস্থা, তার মধ্যেও যদিও সরকারের একই ধরনের ব্যবস্থা আছে, কিন্তু পরিচালকের মধ্যে যে পার্থক্য, আমি আজও মনে করি স্কুলের প্রধান যদি সঠিকভাবে স্কুলটাকে পরিচালিত করতে পারেন, সেই স্কুলের উন্নতি সম্ভব। এবং কিছু কিছু স্কুলে আমি দেখেছিলাম যে একমাত্র পরিচালক পরিবর্তন করার ফলে, অর্থাৎ হেডমাস্টার পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কুলের ফল শূন্য থেকে আরম্ভ করে ষাটে উঠে গেছে পার্সেন্টেজ পরীক্ষার ফল। আজ আমি বিশ্বাস করি এটা গবেষণা পরবর্তী সময় ছিল, আমি গবেষণা ছিল কেবল পঠন পাঠনের দিকটা, আমি প্রধান শিক্ষকের উপরে আমি আলোকপাত করিনি, কিন্তু আমি সেটাকে পরবর্তী স্তরে ধরে আমি পরবর্তী আমি যেটা আবার পিএইচডির জন্য যেটা করতে চাইছিলাম তার মধ্যে ছিল, যেটা আমি দিতে পারিনি আমি অধ্যক্ষ হয়ে যাওয়ার ফলে।
1: তো এই যে আপনি বললেন যে পাঠদানের ক্ষেত্রে কিছু সমস্যার জন্য রেজাল্ট মানে ইয়ে হচ্ছে স্কুলের রেজাল্ট, তো এটাতে তো আপনার আপনি যেহেতু বিএড কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, বিএড প্রিন্সিপাল ছিলেন, তো সে বিএড কলেজের একটা দায়িত্ব তো এখানে রয়েছে যে শিক্ষকদের পাঠদানের ব্যাপার,
0: পাঠদানের ব্যাপার। ওই সমস্ত স্কুলে যারা রেজাল্ট খারাপ করছিল, যারা পরীক্ষার ফল খারাপ করছিল, দুর্ভাগ্যক্রমে ওই সমস্ত স্কুলে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা কম ছিল।
1: আচ্ছা,
0: আর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, ওই সমস্ত স্কুলের অধ্যাপক যারা ছাত্রদের যারা অভিভাবক আছেন, সে অভিভাবকদের আমি কিছু ইন্টারভিউ নিয়েছিলাম, লিখিত ইন্টারভিউ। তার থেকে ওরা আরেকটা জিনিসের প্রতি আলোকপাত করেছিলেন যে সেই সমস্ত স্কুলে খুব ঘন ঘন ছুটি হয়, নানা কারণে হাফ হলিডে ডিক্লেয়ার হয়, হ্যাঁ, বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক নানা কারণে, বা সেই সমস্ত স্কুলে অন্যান্য ক্যাম্প করার জন্য স্কুলে পাঠদান অনেক সময় ব্যাহত হয়।
1: তো সেই যে হাই স্কুলগুলোতে বিটি পাস করাটা,
0: রাজ্যে বিএডটা এখনও বাধ্যতামূলক নয়, বিভিন্ন রাজ্যে বিএড পাস করে মাধ্যমিক স্কুলে শিক্ষকতার জন্য কাউকে ক্যান্ডিডেট হিসাবে নিজেকে মানে দিতে হয় আর কি, অর্থাৎ তাদের যে যোগ্যতাবলী দেওয়া হয়, যোগ্যতাবলীর মধ্যে তারা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে দেয় যে স্নাতক হতে হবে বা স্নাতকোত্তর হতে হবে, সঙ্গে সঙ্গে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আমাদের রাজ্যে সেরকমভাবে কোনো ব্যবস্থা না থাকায় অনেক প্রশিক্ষণপ্রাপ্ত নন এমন যার প্রার্থী, তারা শিক্ষকতার কাজ পেয়ে যান,
1: তারপরে
0: এবং তারপরে
1: প্রশিক্ষণে
0: প্রশিক্ষণে অনেকে হয়তো যেতে চান না, বা কেউ কাউকে কেউ যেতে চাইলেও তাকে সরকার সময় মতো পাঠাতে পারেন না, কারণ তার জায়গায় আরেকজনকে সাবস্টিটিউট শিক্ষক হিসাবে দিতে হয় এবং সেই হয়তো অর্থের যোগান সরকারের কাছে নেই। সুতরাং কিছু কিছু স্কুলে আছে বেশ বড় সংখ্যক শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন আমাদের এই রাজ্যে, যারা কোনোভাবেই প্রশিক্ষণ গ্রহণ করেননি কোনো।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা হচ্ছে একটা বিরাট
1: মানে একটা কারণ হচ্ছে এটা, একটা মানে খারাপ ফলের একটা কারণ হচ্ছে এটা, এগুলো
0: আর হচ্ছে খারাপ ফলের কারণ হচ্ছে যে বিষয়ে শিক্ষকের দরকার যে সমস্ত স্কুলে, সেই বিষয়ে শিক্ষক না দিয়ে অন্য বিষয়ে শিক্ষককে সেই সমস্ত জায়গায় নিয়োগ করা হয়, এটা হচ্ছে একটা কারণ।
1: আচ্ছা, তো আজকের মানে আজকের দিনের ভালো জেলা ছাত্ররা আছে, অনেকেই তো শিক্ষকতার দিকে যাচ্ছে না, যে অন্যদিকে চলে যাচ্ছে, তো এটা একটা তো সংকট মনে হয় শিক্ষা ক্ষেত্রে,
0: একটা খুব একটা বিরাট সংকট দেখা দেবে। বিশ্ববিদ্যালয়ে অনুদান পর্ষদ যেটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এর ভেতরে বিভিন্ন শিক্ষকের কাছে জানতে চেয়েছে সেই ব্যাপারটা, যে আজ যারা ভালো পরীক্ষার ফল করছে মাধ্যমিকে, যে প্রথম দশজন বা উচ্চ মাধ্যমিকে প্রথম দশজন কেউ দেখা যাচ্ছে শিক্ষকতা লাইনে যাচ্ছে না, তারা হয়তো প্রথমেই একটা কোনো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের দিকে ছুটছে এবং তারপরে ওরা সরে যাচ্ছে মেইন বা মূল ধারার থেকে। সুতরাং এই যে এজন্য ওরা জিজ্ঞেস করছে কী করা উচিত, সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে শিক্ষকতার জন্য ভবিষ্যতে এমন রূপ থাকবেন যারা হয়তো দ্বিতীয় স্তরে পাশ করেছেন বা তৃতীয় স্তরে পাশ করেছেন, প্রথম স্তরে যারা পাশ করেছেন আপার লেভেল যারা বলছি আমি, তারা হয়তো শিক্ষকতায় আসছেন না, এখনই আসছেন না। একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র যেখানে তার আরম্ভের বেতন যেখানে 30,000 বা 40,000 টাকা পাচ্ছেন, সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক পাচ্ছেন 15,000 টাকা আরম্ভতে, তাহলে কেন একজন ছাত্র জাস্ট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে যদি তাকে বলা হয় যে তুমি এখানেই শিক্ষকতা করো, সে শিক্ষকতা করতে চাইবে না। সে ঠিক সেই জিনিসটা স্কুলে হচ্ছে, বিশ্ববিদ্যালয়

0: ডালে হচ্ছে। সুতরাং শিক্ষকতার লাইনে বা ওই দিকটাতে আকর্ষণ করার জন্য নতুন নতুন ব্যবস্থা করতে হবে, অনেক সুযোগ সুবিধা বাড়াতে হবে শিক্ষকদের, নতুবা ভালো শিক্ষক পাওয়া সামনের দিনে আরও বেশি কঠিন হয়ে পড়বে।
1: আচ্ছা, তো আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, মানে শিক্ষকতার বাইরে, মানে শিক্ষক জীবনের বাইরে কোনো ব্যক্তি, বিশেষ উল্লেখযোগ্য কোনো ব্যক্তি আপনার জীবনে কোনো সান্নিধ্যে, জীবনের সান্নিধ্যে এসেছেন কি আপনি, আমাদের তাদের কথা যদি আপনি বলেন একটু।
0: আমার আমার শিক্ষকতার জীবনের থাকতে থাকতেই আমি কিছু জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে যোগদান করি। তার মধ্যে একটাতে আমাদের তখনকার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঙ্গনাথ মিশ্র, উনাকে দেখে, উনার কথা শুনে এবং উনার সঙ্গে আলাপচারিতায় আমি এত বেশি বিমুগ্ধ হয়ে যাই, এরপরে দীর্ঘদিন উনার সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে এবং তার দ্বারা আমি দারুণভাবে প্রভাবিত হয়েছি। শিক্ষক ছাড়াও এখন একজন আছেন শিলচরে, যার কর্মধারা আমাকে খুব বেশি প্রভাবান্বিত করে, তিনি হচ্ছেন ডাক্তার রবি কান্নান, অধ্যাপক ডাক্তার রবি কান্নান। তিনি কাছাড় ক্যান্সার হাসপাতালে কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত্রি পর্যন্ত কোনো অবিরামভাবে জনসাধারণের সেবা করে যাচ্ছেন। ডাক্তার লক্ষণ দাস, এই ধরনের শিক্ষকদের মধ্যে ছিলেন, যদিও উনার ছাত্র আমি ছিলাম না, স্বর্গীয় প্রেমেন্দ্র মোহন গোস্বামী। এরকমভাবে একজন অধ্যাপক গ্রামাঞ্চলের লালার একজন গ্রামাঞ্চলে, আমি তাকে দাদা বলি, ডাক্তার অধ্যাপক হারুসুদ্দিন লস্কর। এরা কেউ জাত শিক্ষক, কেউ বা সত্যিকারের মানবিকতাবাদী, এরা সবাইকে ভালোবাসতেন এবং এখনও যারা আছেন তারা সবাইকে ভালোবাসেন, যারা জীবিত আছেন। অধ্যাপক শচীভূষণ ঘোষ আমাদের শিলচর বিএড কলেজের অধ্যাপক ছিলেন। আজও আমি কলকাতায় গেলে, 90 বছর বয়স হয়ে গেছে, কলকাতায় গেলে দু একবার মিস করেছি, নতুবা ওনার বাড়িতে গিয়ে এখনও প্রণাম করে আসি। সাংঘাতিকভাবে অভিজ্ঞ শিক্ষক, এখনও বিছানায় শুয়ে এখনও পড়াশোনা করছেন, উনি এখনও ওনার ডিকটেশন নেওয়ার জন্য লোক আসে সকালবেলা বিকেলবেলা, উনি বলে যান, ওরা ডিকটেশন নিয়ে নেয় এবং এখনও বই লিখছেন। এই ধরনের গুরু আমি পেয়েছিলাম, এই ধরনের লোকের সান্নিধ্যে এসেছি, আমার খুব ভালো লেগেছে। আর দূর থেকে এমন একজন পণ্ডিতকে ভালো লাগে, তিনি হলেন আমাদের, চলে গেছেন এখন আর হয়তো এই ইয়েতে নেই, অঙ্গনে নেই, কিন্তু তিনি এখনও শিক্ষক, যদিও তিনি ভারতবর্ষের একজন বড় বিজ্ঞানী, ডাক্তার এপিজে আব্দুল কালাম। যেখানেই যান দেখবেন অধ্যাপক সুলভ আচরণ নিয়ে যান, বলেন আমাকে কিছু ছাত্র দেবে। কোনো রাজ্যে গেলেই, ইনি যখন ছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, বলতেন ওখানে ছাত্র আছে কিনা, তিনি বলতেন ছাত্ররা স্বপ্ন দেখতে জানে, ভবিষ্যতের স্বপ্ন দেখতে জানে, আর বয়স্করা অতীতের স্বপ্ন দেখে, সুতরাং আমি এমন লোক চাই যারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে, সুতরাং আমিও এখন ভবিষ্যতের স্বপ্ন, এই বৃদ্ধ বয়সে বয়স্ক হওয়ার পরেও আমি ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভালোবাসি।
1: আপনার এখনকার অবসর জীবনটা কিভাবে কাটছে, সময়টা কিভাবে কাটান আপনি, গান শুনতে ভালোবাসেন, পড়াশোনার অভ্যাস কি আছে?
0: আমার পড়াশোনার অভ্যাস আছে, আমি এখনো পড়াশোনা করি, পড়াশোনার হয়তো বিষয়গুলো কিছুটা পরিবর্তিত হয়ে গেছে এখন আমার পড়াশোনার। যেমন এখন আমি যে বইগুলো পড়ছি, সৈয়দ মুস্তফা আলী সিরিজের বইগুলো আগেও পড়েছিলাম, এখন আমি পড়ে যাচ্ছি। অরুন্ধতী রায়ের দি গড অফ স্মল থিংস পড়ছি এখন আমি, আর প্রায় যে বইটা মাঝে মাঝে খুলে পড়ি, লোকে যারা আমি ডিকশনারি কনসাল্ট করে, ঠিক সেরকম আমি পড়ি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি। এটা আমার টেবিলে গেলেই পাবেন, জীবন স্মৃতিটাকে আমি এখনও পড়ি, আমার ভালো লাগে। আর যে বইগুলো আমি রেখে দিয়েছি, এই বইগুলো পড়ছি, এগুলো পড়ার শেষ করার সঙ্গে সঙ্গে পড়বো, কিনে রেখে দিয়েছি, সেটা হলো দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ির, আর মুস্তফা আলীর বড়বাবু কত না অশ্রুজল। আমার খুব প্রিয় লেখক। আর গান শুনতে ভালো পাই সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাসের গান, সুচিত্রা মিত্রের গান সংকোচের বিভলতা, নিজেরই অপমান, এই গানটা আমার খুব ভালো লাগে। দেবব্রত বিশ্বাসের ক্ষমা করো প্রভু, এটা আমি মাঝে মাঝে বাজাই দুপুরবেলা কোনো সময় ক্লাস নিয়ে আসার পরে আমি সেটা বাজাই। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগে, ডক্টর ভূপেন হাজারিকার গঙ্গা আমার মা, এটা আমার খুব ভালো লাগে। অমর পালের গান ভালো লাগে, রেজওয়ানা চৌধুরী।

আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নানা রঙের দিন অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, উপস্থাপনা প্রিয়তোষ রায়চৌধুরী, সম্পাদনা কল্যাণ চক্রবর্তী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।

লোকগীতির অনুষ্ঠানে শুনলেন সুখবিলাস বর্মার লোকগীতি আকাশবাণী শিলচর। এবারে লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশিবাদন।

লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ চৌধুরীর বাঁশিবাদন শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

0: আকাশবাণী শিলচর, এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান।
1: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায়, জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায়, পরিবার অর দেশ কা আর্থিক আধার।
2: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিড়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

চার ক্রিপনে হাম জমা খাসা মাখনা রিহি দিনে জিনে ভাষা প্রোগ্রাম চেন্ডু মিডিয়াম ওয়েবনি মিটার রাজাটাম বিশাটাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে রাজা যায় মাখন যায় কিলো হারচা অডে এফ এম নি রাজা সি মাগনি পয়েন্ট মাকঠাম মেগা হারচা দিনে সিংশ্রী সাইন জুন ব্রেন নি সাইনজিঠাম ইংরেজি মাইটেনি রিজিং নি মাইটে খন্ড দিনে জিনে ভাষা প্রোগ্রাম হা সিগাং থাকলে নাম রাজাবতাই রাজাবতাইগ্রা হদেই হন্টাওয়ালা নালাইলাইনি সায়েন্সনি ক্রাউজমা দু সিগাং থাকলে নাম রাজাবতাই এবহা রাজায়া মধুমিতা বর্মনি খুরংহা

সুরু সুরু রাজাটাইটাই বৃখনা লেখা মধুমিতা বর্মনি কুড়াহা লোহাখনা নাং রাজা হাগুং এ বহা রাজাইয়া পবিত্র খেমপ্রাইনি কুড়াহা।

বিধানসভানি বাজেট সেশন জুলাই বাদাইনি সাইন্ডো খালিনি সিং দিসপুর হা জেন্নাং এবহা রাং রিনাইশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী হজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়াহা বাজেট নি স্কাংহা দিসপুর হা বাজেট মাইপাহি মাসি মেল হা কবাবা খামলাইবা হা সিনিয়র অফিসার রাও বাজেট মাইপাহি বেলেবজাং মন্ত্রী কে সাইনটিবা মুংশ্রী বড়ুয়া ঠিবা সরকার ভবিষ্যৎ নি বাজেট মাইপাহি রাজিনি ডেভেলপমেন্ট কে মুটাইহা ডেংহি স্লামবাঠি সাইনটিবা গেরেমা ঠিবা কডাইন ট্যাক্স লাইয়াহি বেডেকলেহি ট্যাক্স বাংলাদেশমা এডেবাসী মাইপাহি সাইনলাইনাং ঠি সাইনটিবা ইলেকশন নি বুবলিহা গ্রাউরিবা মাফি মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বসং জাহি রাজ্য সরকার নি ডুফাইগিনিয়াবা মাইটাই বোয়াহা লাগ বোয়া সাইকুলা লাগনি দেখু জালাই টুরনে পান্টা চাকরি রিনাং এবনি বিসিংহা রাজাক্রহা বিশাগনি দে স্লিং হাবা বেদেব হা আজাউনাংটিহি স্লিং হাবা বেদেবনি মন্ত্রী ডক্টর অনজ পেগু খনারিবা গেডেমা গ্রাউজমা রিয়া সারকে এলে গ্রাউ খনারিহি ঠিবা দুফাইগিনিয়াবা বসাইনহা পরিহজা জানে ডিএলএড বিএড অডে টেট পাস চাহি ডংয়ারাও নে ফান্টা হাম্বা গ্রাউজমা ডং ঠি সাইনটিবা পরি আনসারাওনি বুবাইন আখাইডাউরিগনে বুডু গ্লাউ নিসিং নিং কমপ্লেইন ডংবানি মন্ত্রী ঠিবা পরিকো বুটুনি রুটিন স্লামবাহা এবোকে মুটাইহা ডেংহি স্লাম্মা নিগ্রাও সাইনটিবা লুগুহা কেডেমা ঠিবাকো পরি আনসার টুরাওনি পরিকোহা থাংবা ফাইবালাই দাউরিগনে ক্লাস এইট নিসিং ক্লাস টেন সোসি পরি আনসার টুরাওনে পান্তা সাইকেল রন্নাংটি খনারিবা রাজিনি স্লিং হাবা বেডেব থিমজি থানেবা বাংদাউহি রঙিয়াবা পরিকো বেরেনকে এমালগিমেশন ক্লাইমা নিগ্রাও খনারিকা গ্রাউ ডিমাজাং গ্রাউ জমা পরিবার ডিন্ডাই রানাং জামকা আকাশবাণী শিলচর ডাকনানি জিন ডিমাসা প্রোগ্রাম হা ডংনা আনসারনি কুরাংটাই অর্ডে সাইন্স নি গ্রাউ জমা ক্রিপ নি হাম জমা কাসমা কনারি পিনি দিনিনি জিন ডিমাসা প্রোগ্রাম কে এরানিং জাম রিগাল লাডু জু উঠাই

0: SIAF said a court of inquiry is being constituted to ascertain the cause of the accident. Defence Minister Rajnath Singh has expressed grief over the loss of 5 air warriors in a social media post. Mr. Singh said their courage and service to the nation will always be remembered with pride and gratitude. The government has appointed Lieutenant General Dheeraj Seth as the next Chief of the Army Staff with effect from the 30th of this month. He is presently serving as the Vice Chief of the Army Staff. The present Chief of the Army Staff, General Upendra Dwivedi, is retiring from service the same day. Union Home Minister Amit Shah today said that Prime Minister Narendra Modi has nurtured a new culture of education, skills, innovation and start-ups across the country over the past 12 years. In a social media post, Mr. Shah said, India now has the world's second largest higher education network due to various policies undertaken by the Prime Minister. The 5-day BRICS Agriculture Conference held in Indore, Madhya Pradesh came to a historic close today. At the end of the conference, the Indore Declaration was adopted unanimously. The declaration outlines key decisions on food security, farmer welfare, climate-friendly farming, agricultural trade and digital agriculture. Union Agriculture Minister Shivraj Singh Chauhan said that BRICS nations represent nearly half of the world's population and contribute around 42% of global agricultural output. He said the Indore Declaration is not just a document of agreement, but a symbol of the collective will and shared responsibility of BRICS nations. Union Minister of State for Information and Broadcasting, Dr. L. Murugan, has said that efforts are underway to implement the One Nation, One Election proposal in the country. Speaking to media persons in Puducherry today, Dr. Murugan said simultaneous elections would help reduce expenditure and ensure more efficient utilization of manpower and resources. In cricket, Afghanistan were 17 for 2 in 3 overs against India in a rain-affected first one-day international of the three-match series in Dharamshala. The match was reduced to 25 overs per side. After relentless rains delayed the start, India won the toss and elected to field first. And with that, we end this news bulletin.
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन जब कोने कोने पहुंचा दूरदर्शन कहानी नहीं बदली स्टाइल गया है बबल जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री
3: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি রাত 9:30, হিন্দি ছবির গান রাত 7:15 ও 8:20, বাংলা ছবির গান সন্ধে 6:15, লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে রাত 8:30, চাষাবাদের কথা অনুষ্ঠান সন্ধ্যা 6:45, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 মেঘরা চক্রবর্তীর পরিবেশনায় শ্যামাসঙ্গীত শুনবেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 10:00 শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি শুনলেন, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 14 জুন 2026 ইংরেজি রবিবার, অমৃতবাণী সকাল 6:05, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10, সকাল 6:30 খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল 6:35 শুক্লা পালের পরিবেশনায়। এছাড়া বেলা 11:30 আবারও শুনবেন লোকগীতি শুক্লা পাল ও প্রাঞ্জলি দেবের পরিবেশনায়। সুপ্রভাত। সকাল সাতটা

5 মিনিটে, সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1:00 সুবীর সেনের কণ্ঠে। সকাল 8:40 শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় মধুমিতা রায়। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:00। সকাল 9:30 শুনবেন অরবিন্দ গজেন্দ্র গড়করের মাসি বাদুন। বেলা 10:30 শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 6:15। বেলা 11:00 শুনবেন অনুষ্ঠান শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পিতা দেব। আধুনিক গান শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে দুপুর 1:15। দুপুর 1:40 শুনবেন নাটক টাপুর টুপুর। চাষাবাদের কথা শুনবেন দুপুর 2:30। এতে প্রথমে কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী, ও পরে গোমহিষের কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন ডক্টর হিমাদ্রি সেন। এর পরপরই শুনবেন চাষের গান নাজিম উদ্দিন বরভুয়া ও অন্যান্যদের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। কার্মিংহামে অনুষ্ঠেয় আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত দিল্লি কেন্দ্র থেকে। এতক্ষণ শুনলেন বিস্তারিত অনুষ্ঠান সূচী।

আপনারা শুনছেন বাংলা ছবির গান। প্রথম গানটি শুনলেন গল্প হলেও সত্যি ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারের গানটি অটোগ্রাফ সিনেমা থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন শাহজাহান রিজেন্সি ছবি থেকে মোনালি ঠাকুরের কণ্ঠে এই গানটি। এবারের গানটি জ্যাকপট ছবি থেকে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানটি সোয়েটার ছবি থেকে লগ্নচিতা চক্রবর্তীর কণ্ঠে।

0: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
1: না, আগে বাঁচাবো,
0: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
0: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই একথা বলে
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।

এই গানটির সঙ্গেই শেষ হল আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: আমরা নিয়মিত আউশানে চাষতেই শুরু করব।
2: আচ্ছা,
1: তো এতে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে চারা তৈরিতে শস্য রক্ষা।
2: আচ্ছা,
1: এতে পোক বা রোগের উৎপাদন উপদ্রব হতে পারে এই সময়, কাজে প্রথমে আমরা পোক নিয়ে আলোচনা করছি, পোকার যেগুলো অনুষ্ঠান। এতে যেটা রয়েছে যে প্রতিষেধক ব্যবস্থা, তো প্রতিষেধক ব্যবস্থা হিসেবে চারা তুলতে বীজ বপনের 7 দিন পর,
2: আচ্ছা,
1: অথবা চারা তুলি থেকে চারা তোলার 7 দিন আগে ফুরাডন জাতীয় দানাদার কীটনাশক প্রতি বর্গ মিটারে 3 গ্রাম হারে সেটাকে ছিটিয়ে দিতে হবে।
2: চারা তুলিতে বীজ বপনের 7 দিন পরে অথবা চারা তুলি থেকে চারা তোলার 7 দিন আগে ফুরাডনটা দিতে হবে।
1: এখন দ্বিতীয়টাই এখন যেটা চলছে, মানে চারা তুলি থেকে চারা তোলার 7 দিন আগে এটা।
2: আচ্ছা, তারপরে?
1: তারপর রোগ বলতে এই সময় ধসা রোগের উপদ্রব বেশি হয়ে থাকে, তো প্রতি বর্গমিটার ক্ষেতে 1 থেকে 2টি পাতায় যদি আমরা ব্যাঙের চোখাকৃতি কালচে বাদামি রঙের দাগ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা

0: ঔষধ ব্যবহারের কথা বলবো, এতে ব্যবহার করতে হবে কার্বেন্ডাজিম বা ভেভিস্টিন, এক গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে রোগ না কমা পর্যন্ত প্রয়োগ করে দিতে হবে, অথবা এর অভাবে হিনোসান বা ইডিফেনফস এগুলো এক মিলিটার হিসেবে, সেটা যেহেতু জলীয় তাই সেটা মিলিটার হিসেবে,
1: যদি কার্বেন্ডাজিম না পাওয়া যায়,
0: হ্যাঁ সেক্ষেত্রে, হ্যাঁ তো সেটা প্রয়োগ করে দিতে হবে মানে রোগ না কমা পর্যন্ত। তো এরপর যেটা রয়েছে যে মূল জমিতে সার প্রয়োগ, কাজে চারা ইতিমধ্যে রোপণ আরম্ভ হয়ে গেছে মূল জমিতে, তাই সেক্ষেত্রে আমরা বলবো যে এই সময়টায় যারা রোপণ করবেন ওনারা মূল জমিতে সার প্রয়োগ,
1: মূল জমি প্রস্তুতির সময়টাতে সার প্রয়োগ করবেন।
0: তো বিঘা প্রতি এর মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, আর ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম, ইউরিয়া 12 কিলোগ্রাম এবং মিউটো পটাশ সার 4 কিলোগ্রাম, এইভাবে দিতে হবে। তার প্রয়োগ পদ্ধতি হচ্ছে শেষ চাষের সাথে 4 কিলোগ্রাম ইউরিয়া, 17 কিলোগ্রাম একক সুপার ফসফেট মানে অর্থাৎ সম্পূর্ণ একক সুপার ফসফেট এবং 4 কিলোগ্রাম মিউটো পটাশ সম্পূর্ণ পটাশ, আর যেটা রয়ে গেল 12 কিলোগ্রাম তার ভিতর আমরা 4 কিলোগ্রাম প্রথমে প্রয়োগ করলাম, আর বাকি যেটা রয়ে গেল সেটাকে আমরা দুভাগে ভাগ করে প্রয়োগ করতে পারবে,
1: মানে দুবার করতে হবে,
0: ডেমি আসার সময় একবার 4 কিলোগ্রাম এবং তারপরে যেটা রয়েছে শেষ চাষের সময় নয়, শেষ চাষের সময় তো প্রথমে দিতে হবে 4 কিলোগ্রাম, তারপর 4 কিলোগ্রাম ডেমি আসার সময় এবং যেটা থোল আসার আগে আরো 4 কিলোগ্রাম, আর যে সমস্ত জাত কম দিনের কৃষিকাজযুক্ত জাত সেগুলো তো কিন্তু দুটা ভাগ করে শেষ চাষের সময় একবার, আর যখন ডেমি আসবে সে সময় একবার দিতে হবে।
1: আচ্ছা,
0: আর যেটা এই সময় কৃষিকাজ সেটা হচ্ছে যে আগাছা, এটাও হ্যাঁ এটাও কিন্তু একটা বড় কাজ, তাই সেক্ষেত্রে সার প্রয়োগের আগে আগাছাটা তুলে
1: পরিষ্কার করতে হবে।
0: হ্যাঁ, আর মূল জমিতে শস্য রক্ষা এটা এই সময় অতি প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এই সময়টা মাজরা পোকা, চুঙ্গি, বাদামি বা বাদামি সাদা পেট বাদামি শোষক পোকা, পামড়ি পাতা পাতা মোড়ানো যেটা থাকে বা হুল মেঘট ইত্যাদি পোকার দ্বারা অনিষ্টকারী পোকার দ্বারা ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে। তো প্রতিকার ব্যবস্থা দু ধরনের হয়, প্রথম যেটা হয়েছে সেটা হলো সুসংহত পদ্ধতি, তো এতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে যেগুলো আমাদের ফ্রেন্ডলি বা যেটা উপকারী পোকা সেগুলোকে সংরক্ষণ করা, যেমন ফরিং বা মাকড়সা বা পরবাসী যেমন ট্রাইকোগামা অ্যাপাংটেলিস এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করতে হবে, আর সম্ভব হলে ট্রাইকোগামা যেগুলো স্ট্রিপ পাওয়া যায় বায়োকন্ট্রোল ল্যাবরেটরি যেগুলো রয়েছে সেখান থেকে প্রয়োজন সংগ্রহ করে সেটাকে প্রতি হেক্টরে 5-6টি করে সেটা পুঁতে দিতে হবে। এতে কিন্তু যেগুলো ধরুন যেগুলো মাইজরা খাওয়া পোকা সাধারণত সেগুলো মারা পড়বে। আর এছাড়া যেটা রয়েছে ক্ষেত্রে মাঝে মাঝে বাঁশ বা কুঞ্চি সেগুলোকে খেতে হবে, এতেও কিছুটা কন্ট্রোল হয়, যেটা নাকি ধরুন সুসংহত পদ্ধতিতে পড়বে। আর রয়েছে যে শেষ পর্যন্ত যদি দেখা যায় যে কোন যেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করতে হবে, কৃষক ভাইদের প্রয়োগ করবেন ওনারা থাইরোডাইন অথবা রাসায়নিক অথবা ফসফামিটন এগুলো প্রয়োগ করবেন। সাধারণত থাইরোডাইনের ক্ষেত্রে 2 মিলিটার হিসেবে প্রয়োগ করতে হবে, আর যেখানে নাকি ফসফামিটন বা ডিমেক্রন সেগুলো 1 মিলিটার হিসেবে প্রতি লিটার জলে গুলে সেটাকে আক্রান্ত রোগ আক্রান্ত ক্ষেতগুলোতে প্রয়োগ করতে হবে।
1: আমরা এবারে আমরা শাইল ধান নিয়ে আলোচনা করবো, তাই তো? আচ্ছা,
0: তো শাইল ধানে যেটা প্রধান কাজ যেটা রয়েছে সময় সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে হবে, কারণ আমাদের এত অঞ্চলে বিভিন্ন ধরনের জাত রয়েছে, বিভিন্ন ধরনের মাটি রয়েছে, কাজে সেই জাত এবং মাটি অনুযায়ী সেটাকে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ইয়ে হবে, বীজ বা নির্বাচন করতে হবে। তা আমরা যেটা বলছি মাঝারি বেটে জাত এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে বাহাদুর, পিওলি, কুশল, রঞ্জিত, লক্ষ্মী, এগুলো হচ্ছে যে মাঝারি
1: বেটে জাত, মাঝারি বেটে জাত।
0: হ্যাঁ, তারপর রয়েছে ধরুন পর্যায়ক্রমে কিছু চাষ এলাকা যেখানে একটার পর একটা ধান হয়ে থাকে, আউশের পর আবার সাইল ধান হবে যেখানে, সেখানে কিন্তু সাধারণত আমরা কম কৃষিকালযুক্ত জাত যেমন লুইট তারপর সত্যরঞ্জন এগুলোকে সংগ্রহ করতে হবে, যেগুলো ধরুন কৃষি বিজ্ঞান কেন্দ্র অরুণা মাসিমপুর বা অরুণাচল অথবা যেটা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র আকবরপুর সেখান থেকেও সংগ্রহ করা যাবে
1: ভালো বীজ।
0: ভালো বীজ তো আঠাযুক্ত জাত যেমন রঙ্গিলি, ভোগালি, তারপর লম্বা জাতের মধ্যে রয়েছে মনোহর সায়ল, মাসুরি, স্বর্ণপ্রভা, এগুলো হচ্ছে ভালো জাত।
1: আচ্ছা,
0: আর এর মধ্যে কিছু রয়েছে সুগন্ধি জাত, সুগন্ধির ভেতর যেটা ধরুন

0: কোথাও কিছু হয় কি?
1: অর্থাৎ ছিটিয়ে যেটা বলছেন আপনি, ছিটিয়ে রোপণ করার জাতগুলো লুইত, কপিলি,
0: সোনামুখী,
1: সোনামুখী,
0: হ্যাঁ এগুলো ভালো
1: এটা
0: জাত।
1: মানে ছিটিয়ে
0: হ্যাঁ
1: রোপণ করতে পারলে।
0: হ্যাঁ
1: আচ্ছা, তো নিয়মিত অবস্থান আর শালধান নিয়েও আমরা আলোচনা করলাম, তাই না? এবারে আমরা
0: কুশিয়ার
1: কুশিয়ার
0: খেতে যাচ্ছি। তো কুশিয়ার যেটা রয়েছে বিভিন্ন উঁচু জায়গাগুলোতে, যেমন আমাদের এত অঞ্চলে উদারবন্দ বা লক্ষ্মীপুর বা রাজাবাজার, এই সমস্ত বিভিন্ন ব্লক যেগুলো রয়েছে কৃষি অঞ্চল, সে সমস্ত এলাকাতে কুশিয়ার চাষের সময় হয়ে থাকে। কাজে সেক্ষেত্রে যেটা প্রধান করণীয় কাজ সেটা হচ্ছে যে আগাছা মুক্ত করে রাখতে হবে ক্ষেত্রকে, আর বিঘা প্রতি এ সময় চাপান সার প্রয়োগ করতে হবে, যেমন 22-25 কিলোগ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এই সময়টায়। আর ক্ষেতের গোড়ায় হালকাভাবে মাটি চাপিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কারণ এটা কিন্তু অবশ্যই করণীয়, কারণ এই সময়টায় যত বেশি মাটি চাপানো যাবে হালকা করে হালকাভাবে, সেক্ষেত্রে উৎপাদনটা বৃদ্ধি হবে।
1: আচ্ছা,
0: আর এই যে ধরুন এই যে প্রক্রিয়াটা করতে হবে যে মাটি চাপা দিতে হবে, সেটা কিন্তু 2 মাসের মধ্যে করতে হবে। ক্ষেত্রে রোপণের 2 মাসের মধ্যে এটাকে মাটি চাপা দিতে হবে, হালকা করে দিতে হবে মাটিটাকে। আর শস্য রক্ষা ভালো গুরুত্বপূর্ণ কাজ, সেক্ষেত্রে হচ্ছে পোকা বা রোগাক্রান্ত যেগুলো ক্ষেত্রে কুশিয়ার রয়েছে সেগুলোকে সংগ্রহ করে সেটাকে হয় পুঁতে ফেলতে হবে নতুবা জ্বালিয়ে ফেলতে হবে,
1: অর্থাৎ নষ্ট করে দিতে।
0: হ্যাঁ, কারণ এর মধ্যেই থেকে যায় ভবিষ্যতে যেগুলো রোগ বা পোকা হওয়ার যেগুলো নাকি থেকে যায়, যেখান থেকে উৎপত্তি হয় সেটাই মেরে ফেলতে পারবো আমরা,
1: নষ্ট করে দেওয়া।
0: হ্যাঁ হ্যাঁ, তারপর রয়েছে উই পোকা, এটাও একটা বড় সমস্যা কুশিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফস যেটা রয়েছে জলীয় ঔষধ, সেটা আমরা 2 মিলিলিটার হিসেবে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে, অথবা ডাস্টবান, বাজারে ডাস্টবান পাওয়া যায়, সেই ডাস্টবানটাও কিন্তু 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলে গুলে সেটা আক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে।
1: হ্যাঁ,
0: উই পোকা আক্রান্ত যেগুলো মাটি রয়েছে সেখানে টিলা জমিতে সেগুলোকে ছিটিয়ে দিতে হবে, ড্রেঞ্চি করে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: তারপর রয়েছে ছিদ্রকারী পোকা, তো এক্ষেত্রেও প্রতিকার ব্যবস্থা হিসেবে ফসফামিডন বা ডিমাক্রন, সেটা সেটা আগা থেকে হোক বা মাঝখানটা হোক, ছিদ্রকারী পোকা সেটাকে ডিমাক্রন বা ফসফামিডন প্রতি লিটার জলে 2 মিনিট হিসেবে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে, অথবা এন্ডোসালফন যেটা বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু 1 মিটার হিসেবে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। এবং এটা এই যে প্রয়োগ যেটা সেটা কিন্তু একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের করে দিতে হবে, কারণ সেপ্টেম্বর মাস পর্যন্ত আক্রমণের একটা প্রতিকূল অবস্থা থাকে।
1: আচ্ছা,
0: যাই হোক, এরপর আমরা চলে আসছি বর্ষাকালীন শাকসবজি চাষে।
1: আচ্ছা,
0: এতে বিভিন্ন ধরনের এই সময়টায় শাকসবজি হয়ে থাকে, জাতগুলো বলে দিচ্ছি। কারণ বিভিন্ন শাকসবজি জাত, যেমন ভেন্ডি, ভেন্ডির ভালো জাত হচ্ছে পুষা শাওনি, আরকা অনামিকা, প্রভানি ক্রান্তি, আর রয়েছে টিলা জমির জন্য বিশেষ করে রেড
1: মানে উঁচু জায়গা,
0: হ্যাঁ সেটা হচ্ছে রেড ওয়ান্ডার, এটা হচ্ছে টিলা জমির জন্য।
1: আচ্ছা,
0: এছাড়াও যেমন রয়েছে আমাদের শশা,
1: হ্যাঁ
0: শশার ভিতরে রয়েছে চাইনিজ গ্রিন, সেটাও ভালো জাত।
1: আচ্ছা,
0: তারপর বিভিন্ন ধরনের আমাদের হাইব্রিড যেগুলো রয়েছে বা শঙ্কর জাতের ক্ষেত রয়েছে, সেক্ষেত্রেও আমরা শঙ্কর জাতের বীজ সংগ্রহ করে রোপণ করা যাবে, চাষ করা যাবে। তাছাড়া তিতাকরলা রয়েছে, সেটা হলো যে মনসুন মনার্ক ভালো জাত। হ্যাঁ, তাছাড়া রয়েছে লং গ্রিন মনসুন, এগুলো ভালো জাত, আর কোয়েম্বাটোর লং, এটা তিতাকরলার ভালো জাত। তাছাড়া যেটা ঝিঙ্গার ক্ষেত্রে আমরা বলবো যে স্থানীয় জাতিগুলো রয়েছে, তো সেগুলো করা যাবে। তারপর পুষা নাজদুর, সেটাও ভালো জাত। তারপর এই আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা রয়েছে, ওনারও কিছু কিছু ভালো জাত নির্বাচন করেছেন, সেটা হচ্ছে AU1, AU2 এবং AU3, এগুলো। তারপর যেটা শঙ্কর জাতের, আজকাল তো কৃষক ভাইরা শঙ্কর জাতের সম্পর্কে পরিচিতি পেয়েছেন,
1: তিতা করলা যেটা বর্ষাকালীন বলছেন এখনই বাজার জাত হচ্ছে, সেটা বোধ হয় হাইব্রিড জাতীয় যেগুলো,
0: না হাইব্রিড রয়েছে, হাইব্রিড ছাড়াও যেমন মনসুন মোনার্ক, লং গ্রিন মনসুন, কোয়েম্বাটোর লং, এগুলো ভালো জাত।
1: আচ্ছা,
0: আর হাইব্রিড তো রয়েছে বিভিন্ন কোম্পানির, আর ঝিঙা পুষা নাজদুর রয়েছে, AU AAUJ মানে যোরহাটে যেগুলো হয়েছে সেটা 1, AAUJ 2 বা AUJ 3।
1: আচ্ছা,
0: আর তারপর শঙ্কর জাতিগুলো রয়েছে, তার ভিতর রয়েছে NS 3, নাঞ্জীবনী একটা আছে, নাঞ্জীবনী, সুরেখা, এগুলো হচ্ছে ঝিঙ্গার ভালো জাত,
1: ভালো জাত।
0: হ্যাঁ।

0: তারপরে শসার কথা আমরা একটু আগেই বলেছি, চাইনিজ গ্রিন, পুষা সংযোগ, পয়েনসেটি, এইউ, সি এক দুই তিন চার এরকম রয়েছে। এরপর রয়েছে যেমন শঙ্কর জাত, যেমন MCTH 101 এবং MCTH 401, এগুলো শঙ্কর জাতের ভেতর পড়বে। ওই সেই নাম্বার দিয়ে নামকরণ করা হয়েছে। আর মিষ্টি কুমড়ো, সেটার ভেতর ভালো জাত হচ্ছে আরকা, সূর্যমুখী, একটু ছোট জাতের, খুব বেশি বড় হয় না এবং মিষ্টতাও বেশি এবং আঠালো হয়। আর আরকা চন্দন, সেটাও কিন্তু ভালোই, উৎপাদনও ভালো আর বাজারও ভালো পাওয়া যায়। আর তারপর রয়েছে চাল কুমড়ো, স্থানীয় জাত, ভালো জাতগুলোকে নির্বাচন করে সেটা লাগারোপণ করতে হবে। এর ভেতর রয়েছে মাঝারি বা লম্বা জাতেরও রয়েছে। আর তারপর রয়েছে শঙ্কর জাতের যেগুলো বাজারে পাওয়া যায়, MAH জাতের যেগুলো ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে,
1: ভালো জাত ছাড়াও,
0: হ্যাঁ ছাড়াও MAH যেগুলো শঙ্কর জাতের ভেতর। আর রয়েছে রামাইশ, পুষা, বসাতি, আমেরিকান বরবটি, এগুলো কিন্তু খুব ভালোই জাত এবং উৎপাদনও ভালো।
1: আচ্ছা,
0: তো বর্ষাকালীন শাকসবজিতে এই জাত নির্বাচন তো বড় কাজ,
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: তো সেটা ছাড়াও ধরুন চাপান সার হিসেবে এই সময়টা সার প্রয়োগ করতে হবে।
1: হ্যাঁ,
0: তো চাপান সার হিসেবে এই সময় বিঘা প্রতি 3-4 কিলোগ্রাম হারে ইউরিয়া এবং 3-4 কিলোগ্রাম হারে মিউটার পটাশ।
1: আচ্ছা,
0: আর 6 কিলোগ্রাম পচন সারের সাথে মিশিয়ে সেটাকে কিউরিং, যেটা আমরা বলে থাকি, যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমরা কিউরিং পদ্ধতি বলবো। আগে সেটা 6 কুইন্টাল পচন সারের সঙ্গে 3-4 কিলোগ্রাম ইউরিয়া সার এবং 3-4 কিলোগ্রাম বিঘা প্রতি মানে পটাশ এবং ইউরিয়া মিশিয়ে সেটাকে রেখে দিতে হবে 24 ঘন্টা, তারপর সেটাকে ছিটিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: এভাবে প্রয়োগ করলে ভালো হয়।
1: আগে ভিজিয়ে রেখে,
0: হ্যাঁ আগে ভিজিয়ে না, মানে ওটার সঙ্গে মিশিয়ে ফেলতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এতে সহজেই মানে গাছে কুমড়ো জাতীয় ফসলে বিভিন্ন ধরনের পোকা এবং রোগ উপদ্রব হয়ে থাকে, তো ইপিলেখনা এর ভেতর ভালো মানে প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেগুলো নাকি ধরুন কমলা রঙের হয়ে থাকে আর পাতা ফুটো করে খায়। তারপর হচ্ছে ঝাইয়া পোকা, যেগুলো চুষে খায়।
1: আচ্ছা,
0: তারপর লাল বা কালো রঙের কুমড়ো পোকা রয়েছে, এগুলো দ্বারা সাধারণত মিষ্টি কুমড়ো জাতীয় যত আছে, হ্যাঁ শসা বলুন, মিষ্টি কুমড়া বলুন, এগুলো সমস্ত প্রত্যেকটা কুমড়ো জাতীয় যত আছে সেটাতে কিন্তু এর উপদ্রব হয়ে থাকে।
1: মানে
0: হ্যাঁ, এই পিলেখনা, ঝাইয়া, লাল অথবা কালো কুমড়ো পোকা, এগুলো তো প্রতিকার ব্যবস্থা হচ্ছে মালাথিয়ন 2 মিলিটারে প্রতি লিটার জলে গুলো সেটাকে
1: প্রয়োগ
0: করতে হবে। তারপর রয়েছে ফলের মাছি, যেটা নাকি অত্যন্ত অনিষ্টকারী পোকা, তো 100 গ্রাম গুড়ের সাথে 2 চামচ মালাথিয়ন 50 সিসি সেটাকে মিশিয়ে তারপর টোপ তৈরি করে ক্ষেতের মাঝে মাঝে প্রয়োগ করতে হবে, করলে ভালো হয় এবং এতে নিয়ন্ত্রণটা বেশি ভালো হয়। তো এই যে টোপ যেটা, সেটা যদিও পুরনো পদ্ধতি, তবুও এটা প্রয়োগ করলে
1: ভালো ফল পাওয়া যায়।
0: তারপর হচ্ছে কাটুই পোকা, বা যেগুলো মাটির তলে থাকে এবং শেকড় সাধারণত খেয়ে নেয়। কাজে প্রতিকূল অবস্থা হচ্ছে যে প্রতিটা ঝাড় যেগুলো থাকে, মিষ্টি কুমড়ো বলুন বা শসা বলুন বা ঝিঙা বলুন, সেগুলো যে ঝাড় রয়েছে সেই ঝাড়, প্রতিটি ঝাড়ে 50-100 গ্রাম হারে সেটা মালাথিয়ন গুঁড়ো, শতকরা 5 শক্তিযুক্ত মালাথিয়ন গুঁড়ো মাটির সাথে
1: মিশিয়ে দিতে হবে,
0: গোড়ার মাটি। তারপর হচ্ছে অ্যান্থ্রাকনোজ, এটা একটা রোগ যেটা নাকি আগা থেকে শুরু হয় এবং পিছন থেকে লতাগুলো মরে যায়। তো প্রতিকার ব্যবস্থা হিসেবে ডাইথিন Z78-78 2 গ্রাম হারে অথবা কুমান এল বা জিরাম, এগুলো 3 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটা প্রয়োগ করতে হবে।
1: মানে
0: ডাইথিন Z78-78 হলে 2 গ্রাম হারে, আর কুমান বা জিরাম যদি হয় সেক্ষেত্রে আমাদের প্রয়োগ করতে হবে ধরুন 1 গ্রাম হিসেবে দিলেই হবে। 2 গ্রাম হিসেবে ধরুন যদি আমি ডাইথিনেম Z70 দিই অথবা কুমানেল 3 গ্রাম হিসেবে, 3 গ্রাম বা 2 গ্রাম মানে এটা অবস্থা বুঝে, যত বেশি যত কম বা বেশি
1: অবস্থাটা
0: বুঝে দিতে হবে, প্রতিটা জলগুলি সেটাকে প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে স্প্রে যন্ত্রের সাহায্যে প্রয়োগ করাটা প্রয়োজন, মানে ভালো, কারণ নাহলে এক জায়গাতে, নাহলে কি হবে এক জায়গাতে মানে বেশি ঔষধ পড়ে যাবে এবং এতে ক্ষতির সম্ভাবনাটা বেশি।

0: তারপর রয়েছে গোড়া পচা রোগ। তো প্রতিকার ব্যবস্থা হিসেবে বেবিস্টিন 1 গ্রাম হারে অথবা ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলিয়ে প্রয়োগ করতে হবে, আর বিশেষ করে গোড়া যেগুলো মাটি তা ভিজিয়ে দিতে হবে।
1: আচ্ছা, ভালো করে ভিজিয়ে দিতে হবে।
0: এটা গেল শাকসবজি
1: প্রসঙ্গে। ব্যাপারটা
0: তারপর আমরা এখন আলোচনা করলে ভালো হবে যেটা নাকি উদ্যান জাতীয় শস্য।
1: উদ্যান জাতীয় শস্য, আচ্ছা। উদ্যান জাতীয় শস্যের মধ্যে আমরা কি নিয়ে আলোচনা,
0: আমরা এখন বলবো লেবু সম্বন্ধে।
1: আচ্ছা,
0: লেবু এখন লেবুর চারা রোপণেরই উপযুক্ত সময়।
1: আচ্ছা,
0: লেবু বলুন, কমলা বলুন, এগুলো সব এই সময়টাই সাধারণত উপযুক্ত রোপণের জন্য। তো তাই সারি থেকে সারি 3 মিটার, আর চারা থেকে চারা 3 মিটার এভাবে দূরত্বে
1: লাগাতে,
0: সেটা 0.5 মানে অর্থাৎ আধা মিটার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এরকম ধরনের আকৃতিতে একটি গর্ত করে সেটা 3 মিটার দূর, 3 মিটার দূরে লাগানো যায় সেক্ষেত্রে বেশি ভালো, কারণ তাড়াতাড়ি ফল ধরবে এবং যেটা কি ওদের মাতৃচরিত্র যেটা আছে সেটা বেশি নিহিত থাকবে এটার মধ্যে। হ্যাঁ, সেটাই লাভ। আর বীজের থেকে করলে সময় বেশি লাগবে। এখন আমরা যেটা বললাম 3 মিটার বাই 3 মিটার দূরত্বে যেটা রোপণ করতে, সেটা কিন্তু আমরা কলমের চারার কথা বলছি। হ্যাঁ, তারপর রয়েছে যেটা সব থেকে ভালো এই সময়টায় গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে প্রুনিং বা ছাঁটা। লেবু গাছ বা কমলা গাছ এগুলোকে এই সময়টা ছেঁটে দিতে হয়, কারণ বেশিরভাগই কৃষক ভাই বলে থাকে যে আমার লেবু গাছে ফসল হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য কি হয় অনেক সময় এই ছেঁটে দিলে ভালো ফল পাওয়া যায়, মানে এই লেবু গাছের জন্য এই সময়টাই সেটাকে চারা রোপণের পর যেটা হবে ধরুন 50-60 সেন্টিমিটার উপরে।
1: হ্যাঁ,
0: চারা রোপণের পর যখন 50-60 সেন্টিমিটার যখন উপরে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরোবে, শাখাগুলো বেরোবে, কাণ্ডগুলো, সেগুলো কিন্তু ছেঁটে ফেলতে হবে। খালি মূল কাণ্ডটা রেখে বাকিগুলো ছেঁটে দিতে হয় যে কলমের চারাতে, নাহলে কি হবে অন্য চরিত্রগুলো এসে যাবে, মানে সেই ভালো ফসল হবে না, যার জন্য লাগানো হয়েছে শাখাগুলো সেগুলোকে
1: ছেড়ে দিতে হবে।
0: এটাই হচ্ছে প্রুনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার,
1: সেটা মানে লেবুর ব্যাপার,
0: লেবুর ব্যাপার, লেবু বা কমলা।
1: হ্যাঁ,
0: তারপর রয়েছে কলা। তো কলা এই সময়টা চারা রোপণ গুরুত্বপূর্ণ কাজ, 1.5 থেকে 2 কিলোগ্রাম ওজনের সাকার বা চারা, চারা যেগুলো গোড়া রয়েছে গোড়াটাতে ধরুন ফুরাডন প্রলেপ দিয়ে, ফুরাডন লাগিয়ে 30-40 দিন আগে একটা গোড়াতে দিয়ে সেটা কাদার সঙ্গে মিশিয়ে তারপরে সেটাকে প্রয়োগ করে, তারপর ধরুন নির্দিষ্ট জায়গাতে দূরত্বে রোপণ করতে হবে। যেমন বেটে জাত যদি হয় 1.8 মিটার বা 1.8 মিটার, মাঝারি জাত 2.1 মিটার বা 2.1 মিটার, বা লম্বা জাত 2.4 মিটার বা 2.4 মিটার, দূরত্বে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বিশিষ্ট আকারের গর্তে সেটাকে রোপণ করতে হবে। আর এছাড়া রয়েছে কলা গাছ, বাড়ন্ত কলা গাছ যেগুলো সেটাতে সার প্রয়োগ করতে হবে। তো প্রতিটি বাড়ন্ত কলা গাছে 1 কিলোগ্রাম হারে পচন সার, 240-240 গ্রাম হারে ইউরিয়া সার, 200 গ্রাম হারে একক সুপার ফসফেট এবং 550 গ্রাম হারে মিউটো পটাশ সার প্রয়োগ করতে হবে। এটা একটার জন্য বলছি। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে চারা রোপণের সময় কেবলমাত্র পচন সারটা দিতে হবে, আর বাকি
1: রোপণের সময়,
0: হ্যাঁ, রোপণ আর রোপণের 3 মাস পর সম্পূর্ণ একক সুপার ফসফেট আর সেই সঙ্গে ইউরিয়া এবং পচন সারের পটাশ সারের অর্ধেকটা প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: এবং বাকি ইউরিয়া এবং অর্ধেক পটাশটা প্রয়োগ করতে হবে রোপণের 5ম মাসে,
1: মানে 5 মাস বয়স।
0: হ্যাঁ, প্রথম যেটা রোপণ করতে হবে সেটা হচ্ছে পচন সার সহযোগে, তারপর 3 মাস পরে সম্পূর্ণটাকে অর্ধেক করে, সম্পূর্ণ সারের মাত্রা অর্ধেক করে দুভাগে ভাগ করে সেটাকে প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: আর রয়েছে কমলা। তো কমলা চাষে এই সময় বর্গাকার পদ্ধতিতেই রোপণ করবেন, 5 মিটার দূরত্বে, 5 মিটার দৈর্ঘ্য সারি থেকে সারি এবং চারা থেকে চারা 5 মিটার দূরত্বেই রোপণ করবেন, এবং সেটার জন্য যেটা গভীরতা হবে গর্ত যেটা হবে সেটা হচ্ছে 2.5 ফুট 2.5 ফুট দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এই ধরনের গর্ততেই 5 মিটার 5 মিটার দূরত্বে সেটাকে রোপণ করতে হবে।
1: আচ্ছা,
0: এছাড়া রয়েছে নারকেলের চাষ, সেগুলো তো যথাযথ হয়েই থাকে, এই সময় রোপণ করতে হবে 4-5টি চারাযুক্ত 1 বছরে সুস্থ সবল ভালো জাতের চারা সাড়ে সাত মিটার

0: ঠাই থেকে সারি এবং চারা থেকে চারা দূরত্বে রোপণ করতে হবে।
1: আচ্ছা,
0: আর গভীরতা যেটা গর্ত হবে সেটা কিন্তু এক মিটার এক মিটার এক মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা হবে এক মিটার।
1: আচ্ছা,
0: আর এরপর রয়েছে শস্য রক্ষা।
1: আচ্ছা,
0: তো এই সময় সুপারি নারিকেল গাছে সাধারণত মানে যেটা কুড়ি পচা রোগ থাকে, কাজে রোগ আক্রান্ত যেগুলো বারডট বা কুড়ি পচা রোগ হয়েছে গাছগুলো, সেটা নারকেলই হোক আর সুপারি হোক, সেটাতে রাইডোমিল এমজের 72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এবং প্রয়োগ করে জায়গাটা হবে ঠিক মাঝের পাতা, মানে গাছের মাঝের যে
1: সুপারি বা নারকেল
0: ঠিক মাঝখানে যে পাতাটা থাকবে হার্ট লিপ বলে সেটাতেই প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: কারণ এখান থেকেই গাছ রোগটা শুরু হয়।
1: হ্যাঁ,
0: আর যেটা অনিষ্টকারী রোগ সেটা সেটা সবচেয়ে অনিষ্টকারী রোগ সেটা হচ্ছে যে গ্যানডারমা।
1: আচ্ছা,
0: তো গ্যানডারমা রোগ
1: খুব ক্ষতিকারক
0: ক্ষতিকারক এবং এই রোগটা কি হয় মানে যেটা আমরা যেটা আগে বললাম কুড়িপচা রোগ, কুড়িপচা রোগটা কি হয় মাঝখানে পাতা থেকে শুরু হয় এবং মাঝখানে পাতাটা মরে যায়, বাকি পাতাগুলো একই জায়গা থেকে যায়। হ্যাঁ, একই জায়গা থেকে যায় কিন্তু ফলন তো নষ্টই হয়ে যাবে, গাছটা মরে যাবে। ঠিক গ্যানডারমাটা উল্টো হয়, সেটা মাঝখানে পাতা থেকে যাবে এবং ওল্ডার লিভ যেগুলো আছে পুরনো বয়স্ক পাতা যেগুলো সেখান থেকে শুরু হবে, পাতা এক একটা পড়ে গিয়ে মাঝখানে পাতাটা দাঁড়িয়ে থাকবে।
1: আচ্ছা,
0: এবং সবচেয়ে যেটা বরাক উপত্যকার জন্য সবচেয়ে যেটা ক্ষতিকারক সুপারি বা নারিকেল গাছের সেটা হচ্ছে এই গ্যানডারমা রোগ।
1: আচ্ছা,
0: হ্যাঁ, গ্যানডারমা লুসিনের নামে এক রকমের যেগুলো না একজন যেটা ফাঙ্গাস বা ছত্রাক এর থেকে উৎপত্তি হয় রোগটা। তো এই রোগে সাধারণত কী হয় আমরা দেখেছি যে ক্যাপটাফ সবচেয়ে ভালো কাজ করে, কারণ ক্যাপটাফের একটা গুণ আছে কি সেটা পাতাতেও কাজ করে, কাণ্ডেতেও কাজ করে এবং মাটিতেও কাজ করে। তো সেক্ষেত্রে আমরা ক্যাপটাফ প্রতি 2 গ্রাম হলে প্রতি লিটার জলে গুলে সেটাকে মিশ্রণ বানিয়ে ভালোভাবে মিশ্রণ বানিয়ে গাছটাকে ভিজিয়ে দিতে হবে,
1: বিশেষ করে নারকেল আর সুপারিটা।
0: হ্যাঁ হ্যাঁ, তো এটাতে কী হয় গাছের গোড়াতেই সাধারণত উপয়োগ করতে হবে, মিশ্রণটা ড্রেঞ্চিং করে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর হয়েছে যে সবচেয়ে আরও ভালো হয় যদি আমরা রোগাক্রান্ত যেগুলো গাছ সেগুলো অন্য যেগুলো সুস্থ গাছ হয়েছে তার থেকে যদি আমরা একটা 1 মিটার দূরে আক্রান্ত গাছের থেকে 1 মিটার দূরে যদি একটা ঘোরানো নালা করে দিই,
1: নালা করে,
0: হ্যাঁ, সেটা ভালো, কারণ মাটি থেকে ছড়ায় রোগটা। তাই সেক্ষেত্রে আমরা মাটিতে প্রয়োগ করতে হবে, এবং যদি সম্ভব হয় যে নিমের খৈল পাওয়া যায় বাজারে, সেটাকে পচিয়ে তারপরে যদি সেই ড্রেনগুলো যেটা বললাম ঘোরানো নালা তাতে যদি প্রয়োগ করা হয় সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যাবে। তারপর রয়েছে গোলমরিচ।
1: হ্যাঁ,
0: তো গোলমরিচের ক্ষেত্রে লতাগুলোকে আশ্রয়কারী গাছের সাথে এই সময়টা বেঁধে
1: দিতে হবে।
0: তারপর যেটা 4 মিটার দূর উঁচুতে যেগুলো লতা রয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে, যাতে সাইড থেকে বা পার্শ্ব
1: গজাতে পারে
0: লতাগুলো এবং অধিক উৎপাদন যেতে হয়। আর তারপর রয়েছে ফুটরট রোগ বা গোড়া পচা রোগ, এতে রাইডোমিল এমজেড 72 2 গ্রাম হারে গুলে সেটা প্রয়োগ করতে হবে। আর এই সময়টা যেহেতু গোড়া পচা রোগটা বেশি হয় কাজে এই রোগটা কিন্তু এই রাইডোমিল এমজেড 72 2 গ্রাম হারে গুলে সেটাকে মাঝে মাঝেই প্রয়োগ করতে হবে, মানে রোগ না কমা পর্যন্ত সেটাকে কয়ে দিতে হবে,
1: কারণ রাইডোমিল এমজেড
0: 72।
1: আচ্ছা,
0: অন্যান্য দিলে হবে, ক্যাপটাফ দিলেও হবে, তবে রাইডোমিল এমজেড 72টা বেশি কার্যকরী আর কি। তারপর ধরুন আদা ও হলুদ রয়েছে, এটাতে চারা রোপণের 2 মাস পর, অর্থাৎ আমাদের কিছু কৃষক রয়েছেন একটু আগে হয়েছে রোপণ করেছেন বা পরে 2 মাস পর, যখন 2 মাস হয়ে যাবে তখন আদা বা হলুদ ক্ষেতে বিঘা প্রতি 4.5-4 কিলোগ্রাম হারে ইউরিয়া সার চাপান সার হিসেবে
1: প্রয়োগ করতে হবে,
0: এবং সেটা সরাসরি দিতে পারেন অথবা পচন সারের সঙ্গে 4-5 কিলোগ্রাম পচন সারের সঙ্গে সেটাকে মিশিয়ে কিউরিং পদ্ধতিতে সেটাকে 4-12 ঘন্টা রেখে তারপর গাছের গোড়ায়
1: প্রয়োগ করতে হবে। তো এই বৃষ্টি বাদলের সময় কি এটা দেওয়া যাবে?
0: হ্যাঁ, বৃষ্টি বাদলের সময় বিশেষ করে কিরণ পদ্ধতিতে দেওয়া হয়, যাতে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়, যাতে লিচিং হয়ে অনিষ্ট না হয়, লোকসান না হয়।
2: তো কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি আলোচনা এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি, আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তো এবারে আমাদের আসরে আছে একখানি লোকগীতি।

এতক্ষণ লোকগীতি শুনলেন সহজ মার কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। আসর পরিচালনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি জব উই মেট ছবি থেকে, উস্তাদ রশিদ খানের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই গানটি শুনলেন তামাশা ছবি থেকে আলকা ইয়াগনিক ও অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারে অনুষ্ঠানের শেষ গান তারে জমিন পর ছবি থেকে শঙ্কর মহাদেবন ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন 7:34:35। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ এবং এরপরই আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোড়হাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the

0: একাডেমি।
1: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-র বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্ড অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌড়িয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরে বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ ইনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047 মধ্যে উন্নত দেশে তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা, এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া।

হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকে এই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি বিওয়াইসি অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। বিওয়াইসি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগীর সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। ধর্মশালায় আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমে জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হল একটু পরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসামের প্রতি থাকা অপরিসীম আগ্রহ এবং সদিচ্ছার জন্য রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। শিলচর শিলিগুড়ি সংযোগী সড়ক নির্মাণের কাজ বর্তমানে চলছে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। আগামী পয়লা জুলাই থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প রূপায়ণের জন্য আসাম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। এবং জোরহাটের রোরইয়ার বায়ুসেনা শিবিরে আজ সকালে বায়ুসেনার AN-32 শ্রেণীর একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত, 5 জন জওয়ান নিহত। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রতি থাকা অপরিসীম আগ্রহের জন্যই অঞ্চলটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। আজ কিছুক্ষণ আগে গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আসামকে সর্বদাই অগ্রাধিকার দিয়ে আসছেন। তিনি বলেন, বিগত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 36 বার আসামে এসেছেন। পূর্বে কোন প্রধানমন্ত্রী এতবার আসামে আসেননি। শ্রী মোদী আসামের গামোছাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
1: অসমৰ প্ৰত্যেকখন জিলা তেখেতে ভ্ৰমণ কৰিছে। তেওঁ তামোলপুৰ, বাক্সা, চিৰাং সব জানে। তেওঁ বুজাব নালাগে। কেতিয়াবা যদি মই কওঁ যে আপুনি ৰূপসী বিমানবন্দৰত নামিব লাগিব, তেওঁ নিজেই কয় যে এতিয়া এইটো কোকৰাঝাৰত পৰে নে ধুবুৰীত পৰে। ইমানখিনিলৈকে অসমৰ ওপৰত তেওঁৰ এটা সম্যক ধাৰণা।

0: আছে, যিটো আমাৰ আন ৰাজনৈতিক নেতা, অসমৰ বাহিৰৰ ৰাজনৈতিক নেতাৰ পৰা ইমানখিনি পোৱা নাযায়।
1: মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি সরকারের সময় আসামের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে। আসামকে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের বিষয়েও তিনি উল্লেখ করেন। ডক্টর শর্মা রাজ্যে রূপায়ণ হতে যাওয়া উন্নয়নমূলক প্রকল্প এবং সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য গ্রহণ করতে যাওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন। তিনি শিলচর শিলিগুড়ি সংযোগী সড়ক নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন। এছাড়া গুয়াহাটি তিনসুকিয়ার মধ্যে এক্সপ্রেস করিডোর নির্মাণ করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন যে বাইহাটা চারিয়ালির থেকে মিশন চারিয়ালি পর্যন্ত শীঘ্রই চার লেনযুক্ত সড়ক নির্মাণ করা হবে। ডক্টর শর্মা একই সঙ্গে রাজ্যে দারিদ্র্য সীমার হার পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন। এছাড়া 2006 সালের তুলনায় রাজ্যে বর্তমানে প্রসূতি মৃত্যুর হারও প্রতি এক লক্ষে পূর্বের 480 থেকে বর্তমানে কমে 84 হয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করা সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যে কেবল আসামে করলেই হবে না, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত দেশের অন্যান্য রাজ্যেরও সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দিলেই অবৈধ প্রব্রজনের সমস্যার সমাধান সম্ভব হবে। দেশের যুব প্রজন্ম বিজ্ঞান প্রযুক্তি থেকে মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। শ্রী মোদি সামাজিক মাধ্যমে আরও বলেছেন যে ভারত সম্প্রতি বিশ্বের প্রথম সারির স্টার্ট আপ কেন্দ্রসমূহের অন্যতম হিসেবে পরিগণিত হয়েছে এবং ছোট শহর থেকে শুরু করে গ্রামের যুবক যুবতীরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেলাধুলার ক্ষেত্রে দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসার জন্য যুবক যুবতীদের প্রশংসা করে শ্রী মোদি বলেন যে ভারতীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতেও দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তিনি বলেন যে স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশনের মতো উদ্যোগসমূহে উদ্যমশীলতা এবং উদ্ভাবনের প্রসারের ক্ষেত্রে তারা সহায়তা করছে। শ্রী মোদি বলেন যে বিগত 12 বছরে এনডিএ সরকার যুব প্রজন্মের নেতৃত্বে হওয়া বিকাশের প্রতি উৎসাহ যুগিয়ে আসছে এবং এর ফলে দেশের যুবক যুবতীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করতে সমর্থ হয়েছে বলেও তিনি মত প্রকাশ করেছেন। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানে মেয়েদের সবলীকরণ এবং তাদের আচরণের পরিবর্তনের বিষয়টি বর্তমানে দেশজোড়া বিপ্লবে পরিগণিত হয়েছে। ক্রমান্বয়ে হ্রাস পাওয়া শিশুলিঙ্গের অনুপাত এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার উদ্দেশ্যে 2015 সালের জানুয়ারি মাসে আরম্ভ করা এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য চালানো প্রচেষ্টা সুদৃঢ় করে তোলা হয়েছে। বিগত দশকে গুরুত্বপূর্ণ লিঙ্গসূচকের উন্নতির ক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে। আরও জানানো হয়েছে যে বিগত 10 বছরে জন্মের সময় লিঙ্গের অনুপাত প্রতি 1000 ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা 918 থেকে বেড়ে 929 হয়েছে। অনুরূপভাবে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার 75% থেকে বেড়ে 80% হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ লোকসেবা ভবনে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নিয়োগ নিশ্চিত করা সহ সম্পদ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে ও প্রকল্পটি রূপায়ণ করার জন্য চলতি বছরে 2000 কোটি টাকা ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে আগের 90 দিনের পরিবর্তে বর্তমানে 125 দিনের গ্রামীণ জনসাধারণের জন্য নিশ্চিত নিয়োগের সুবিধা প্রদান করা হবে।
2: আজীবিকা মিশন গ্রামীণ
1: প্রায় 1 কোটি টাকা লাভ করবে। তিনি আরও বলেন যে 1 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা নিয়মিত অর্থ পেয়ে যাবে। ড শর্মা বলেন যে এখন থেকে রাজ্যে 18 বছরের উপর কোন লোককে আধার কার্ড দেওয়া হবে না, এই বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে 18 বছরের ঊর্ধ্বের ব্যক্তিকে আধার কার্ড প্রদান করতে হলে জেলা আয়ুক্তের রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। ড শর্মা বলেন যে চা জনজাতি ও অনুসূচিত জাতি জনজাতি সম্প্রদায়ের লোকেদের জন্য 6 মাসের জন্য বিশেষ রেহাই দিয়ে আগামী বছরের 27 মার্চ পর্যন্ত আধার কার্ড প্রদানের ব্যবস্থাটি বহাল রাখা হবে। মুখ্যমন্ত্রী বলেন যে মন্ত্রিসভা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্দেশ্যে গুয়াহাটি স্যাটেলাইট সিটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গুয়াহাটি মহানগরের বর্তমান সীমার মধ্যে এই প্রকল্প আবদ্ধ থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান। ড শর্মা বলেন যে মন্ত্রিসভা ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক ডেপুটি জেনারেল ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত।

গ্রহণ করেছে ও সেই অনুযায়ী নির্দিষ্ট সময় সম্পূর্ণ হওয়ার আগে ডেপুটেশনের জন্য আবেদন করলে আগে মুখ্যমন্ত্রীর একক অনুমোদনের পরিবর্তে এখন থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে মন্ত্রিসভা এই আবেদনসমূহ মঞ্জুর করতে পারবে। তিনি বলেন যে আগামী 6 জুলাই থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21 দিনেরও বেশি সময় নিয়ে অনুষ্ঠেয় এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া 2026-2027 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জোরহাটের রোড়ইয়ার বায়ুসেনা শিবিরে আজ সকালে বায়ুসেনার AN-32 শ্রেণীর একটি পরিবহন বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জোরহাটের 43 নম্বর স্কোয়াড্রন বিমানটি নিয়মিত উড়ানের সময়ে অবতরণ করার সময় বিস্ফোরণ ঘটে এবং বিমানটিতে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় বায়ুসেনা বাহিনীর 5 জন

0: স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমাওট এবং অগ্নিবীর বায়ু ডেনিস আলম প্রাণ হারিয়েছেন। বায়ুসেনার সূত্রে জানানো হয়েছে যে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী শ্রী সিং এক শোক বার্তায় কর্তব্য সম্পাদনের সময় শহীদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ড শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন যে দেশ এই পাঁচজন জওয়ানের সর্বোচ্চ ত্যাগের কথা সর্বদা স্মরণ করবে। হাইলাকান্দি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মারুতি ওয়াগনার থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। কাটলিছড়া থানার নিষ্কর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে গতরাত্রে এই বিশেষ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী আজ শ্রীভূমি জেলার নীলামবাজার হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের রোগী, তাদের পরিবারবর্গ, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের পার্কিং সমস্যা সহ হাসপাতালের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মহিলা ওয়ার্ডে নির্ধারিত শৌচাগার শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহারের উপযোগী করে রাখার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে শ্রীভূমি শহরে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়। ফিফা বিশ্বকাপে আজ সকালে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জির একটি খেলায় আমেরিকা যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে। প্রতিযোগিতায় আজ রাত 12:30 গ্রুপ বির একটি খেলায় কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। পরে ভোর 3:30 গ্রুপ সির একটি খেলায় ব্রাজিল ও মরক্কো পরস্পরের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6:30 গ্রুপ সির অপর এক খেলায় হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসামের প্রতি থাকা অপরিসীম আগ্রহ এবং সদিচ্ছার জন্য রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ। শিলচর শিলিগুড়ি সংযোগে সড়ক নির্মাণের কাজ বর্তমানে চলছে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। আগামী 1 জুলাই থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প রূপায়ণের জন্য আসাম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। এবং জোরহাটের রডইয়ার বায়ুসেনা শিবিরে আজ সকালে বায়ুসেনার AN-32 শ্রেণীর একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত, 5 জন জওয়ান নিহত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্স হার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এতক্ষণ এবারে শুনবেন আগামীকালকের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 14 জুন 2026 অমৃতবাণী শুনবেন সকাল 6:05। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10। সকাল 6:30 খেতে খামারে লোকগীতি শুনবেন সকাল 6:35 শুক্লা পালের পরিবেশনায়। এছাড়া বেলা 11:30 আবারও শুনবেন লোকগীতি শুক্লা পাল ও প্রাঞ্জলি দেবের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সকাল 7:40 ও দুপুর 1:00 সুবীর সেনের কণ্ঠে। সকাল 8:40 শুনবেন নজরুলগীতি পরিবেশনায় মধুমিতা রায়। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:00। সকাল 9:30 শুনবেন অরবিন্দ গজেন্দ্র গড়কারের বাঁশিবাদন। বেলা 10:30 শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 6:15। বেলা 11:00 শুনবেন অনুষ্ঠান শিশুমেলা। বেলা ১১:৩০

মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পিতা দেব। আধুনিক গান শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে দুপুর 1:15। দুপুর 1:40 শুনবেন নাটক টাপুর টুপুর। চাষাবাদের কথা শুনবেন দুপুর 2:30। এতে প্রথমে কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী, ও পরে গোমহিষের কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন ডক্টর হিমাদ্রি সেন। এরপরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বরভুইয়া ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। কার্মিংহামে অনুষ্ঠেয় আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত দিল্লি কেন্দ্র থেকে। এতক্ষণ শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর। এবারে শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, পরিবেশনায় মেঘরাজ চক্রবর্তী।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দিল চাহতা হে সিনেমা থেকে, আলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি সিং ইজ কিং ছবি থেকে, রাহাত ফতে আলি খান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন শিল্পী অনিতা সেনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাজ আর সন্ধ্যা, নিউজ এট নাইন এবং স্পটলাইট, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী খেজমত ফকির, তার কণ্ঠে পরপর তিনখানি লোকগীতি এবারে শুনবেন।

এতক্ষণ লোকগীতি শুনলেন খেজমত ফকিরের কণ্ঠে। এবারের শিল্পী তুলিকা হাজরা, তার কণ্ঠে পরপর তিনখানি লোকগীতি শুনবেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব খেলাধুলার সঙ্গে নানাভাবে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের, যাদের কেউ বা ক্রীড়াবিদ, কেউ প্রশিক্ষক, আবার কেউ বা সংগঠক কিংবা ক্রীড়া প্রশাসক। তাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব মাঠ এবং মাঠের বাইরে তাঁদের সংগ্রাম, লড়াই এবং সাফল্যের কাহিনী। এছাড়াও ক্রীড়া জগতের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে আমাদের অনুষ্ঠানে কখনো থাকবে বিশেষ আলোকপাত। আজ আমাদের সঙ্গে কথা বলবেন এমন একজন ব্যক্তিত্ব যিনি বরাক উপত্যকার ক্রীড়াক্ষেত্রে সাংগঠনিক দিকে একটি বিশেষ জায়গায় রয়েছেন ইতিমধ্যেই, এবং অবশ্যই তিনি একজন প্রাক্তন কৃতি খেলোয়াড়। তিনি হচ্ছেন সত্যজিৎ দাস, যিনি শিলচর বিদ্যাপীঠ স্কুলের বিষয় শিক্ষক। কিন্তু সেটার বাইরে তার বড় পরিচয় হচ্ছে তিনি একজন সফল কোচ, একজন সফল সংগঠক এবং নিজে একজন কৃতি খেলোয়াড়। তো তার সঙ্গে আজকে আমরা কথা বলব, জেনে নেব তার ব্যক্তিগত খেলোয়াড় জীবনের কথা, সেই সঙ্গে তিনি কিভাবে সাংগঠনিক কাজে জড়িয়ে পড়েছেন এবং পরবর্তীতে আজকের দিনে আমাদের এই অঞ্চলের খেলাধুলা, বিশেষ করে অ্যাথলেটিক্সের কি সম্ভাবনা রয়েছে, এইগুলো আমরা তার কাছ থেকে জানব। তো সত্যজিৎ বাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: তো আপনাকে শুরুতে যেটা জানতে চাইব, যে একটু যদি গোড়ার কথাগুলো শুনি, আপনি তো বহুদিন ধরে খেলাধুলার সঙ্গে রয়েছেন, তাও আমাদের শ্রোতারা একটু আপনার সম্পর্কে জানতে চাইবে প্রথমে, খুব স্বাভাবিকভাবেই। তো তারা যেহেতু জানতে চাইবেন, তো আপনি একটু বলুন যে আপনার কীভাবে আপনার শুরু হলো বা খেলাধুলাতে আপনি কীভাবে জড়িয়ে পড়লেন।
1: নমস্কার। যারা শুনছেন, বরাক উপত্যকার বা অন্যান্য যারা শুনবেন, আমার ক্রীড়ামোদী জনসাধারণ, আমি আজ প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। কারণ আমাদের মধ্যে অনেক কৃতি সংগঠক আছেন, যারা অনেকে কাজ করে যান গ্রাসরুট লেভেলে, কিন্তু ওনাদের কোনো খবরও কেউ কোনো দিন রাখে না, কিন্তু ওরা কাজ করে একটা আনন্দ পায়, এবং সেই আনন্দ পাওয়ার ব্যক্তিগণের মধ্যে আমি একজন। আর খেলাধুলার সঙ্গে আমার সম্পর্ক একদম ছোট সময় থেকে। বিভিন্নভাবে আমাদের গ্রামের খেলা থেকে আমার সব কিছু সূচনা।
0: গ্রাম বলতে
1: আমি বেরেঙ্গা তৃতীয় খণ্ডে আমার বাড়ি, এবং সেখানে আমাদের এরিয়াতে একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠ, সেই মাঠেই আমার খেলাধুলার সূচনা হয়। আমরা প্রথমে ছোট সময় থেকে অ্যাথলেটিক্স খেলি, যেমন স্প্রিন্ট, শর্ট স্প্রিন্টে আমি খুব ভালো ছিলাম এবং অনেক প্রাইজও পেয়ে আমি রেগুলার পেতাম। তারপর কবাডিও খেলেছি দীর্ঘদিন, ডিএসএতেও আমরা অ্যানুয়াল স্পোর্টসে কবাডিতে অংশগ্রহণ করেছি অনেকবার, কিন্তু আমি ইন্টারডিস্ট্রিক্ট লেভেলে আমি কবাডিতে যাইনি, পেয়েছিলাম চান্স কিন্তু আমি পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য হয়তো আমার ঘর থেকে যেতে দেননি। কিন্তু যখন ফুটবলে আমি যখন স্কুল লেভেলে যখন ফুটবলে চান্স পেলাম, প্রথমে গফ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, তারপর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আমি চলে আসি, এবং সেখানে স্কুল টিমের আমি রেগুলার প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হই। যেমন আমাদের সঙ্গের তখন অনেকে ছিলেন, সুবিমল ধর, সুকান্ত দাস, উজ্জ্বল দত্ত, সুকান্ত দাস আমার একটু সিনিয়র থাকলেও সুবিমল ধর বা আমরা একসঙ্গে ছিলাম। তারপর সেখান থেকে ধীরে ধীরে আমি ইন্টারডিস্ট্রিক্ট সাব জুনিয়র

0: টিমে চান্স পেয়ে যাই। আমাদের সঙ্গে তখন প্লেয়ার ছিল যাদব পাল, প্রীতিশ গুপ্ত এবং আরও অনেকে। হুজাই ইন্টারডিস্ট্রিক্ট টিম থেকে খেলে এসে তারপর আমি ম্যাট্রিক পরীক্ষায় বসি। তারপর বিভিন্ন পড়াশোনার চাপে আমি খেলাধুলার সঙ্গে একটু আমি আলাদা হয়ে যেতে মানে যাই, কিন্তু ডিএসএল লিগে আমি রেগুলার খেলেছি।
1: কোন কোন ক্লাবের হয়ে?
0: আমি শুধু শিলচর, আমি প্রথমে তরুণ সংঘ হয়ে আমার মানে আবির্ভাব ঘটে, তরুণ সংঘতে আমি খেলি, তারপর আমি চলে আসি শিলচর স্পোর্টিং ক্লাবে। একটানা আমি 10 বছর ক্যাপ্টেন ছিলাম শিলচর স্পোর্টিং মানে ক্লাবের, দল গঠনও করতাম, খেলাধুলাও করতাম শিলচর স্পোর্টিংয়ের হয়ে। আমি আর অন্য অনেক ক্লাবে আমাকে অফার করেছে, টাউন ক্লাব, ইন্ডিয়া ক্লাব, অনেকে আমাকে অফার করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি ক্লাবের প্রতি আমার একটা মোহ জেগেছিল, আমি শিলচর স্পোর্টিং ক্লাব ছাড়তে পারিনি। যাই হোক, শিলচর স্পোর্টিং ক্লাব থেকে খেলাধুলার পর আমার একসঙ্গে পড়াশোনাও চলল। তারপর যখন আমি পড়াশোনার চাপটা যখন শেষ করলাম কিছুটা, তখন চাকরির মানে মানে ব্যাপারে আমি অনেকটা দৌড়াতে চাই বা আরম্ভ করি। তারপর আমি চাকরিটা পেয়ে যাই হাই স্কুলে 91-এ। সেখান থেকে আমি প্রথমে শ্রীকুনাতে জয়েন করি, শ্রীকুনা থেকে আমি চলে যাই।
1: এই বিষয়গুলোতে আমরা আবার পরে আসছি।
0: আচ্ছা,
1: তো আপনার শুরুটা একটু আমরা শুনলাম, তো বলছিলাম যে আপনি তো যেটা বোঝা যাচ্ছে যে শুরুতে আপনি ফুটবল দিয়েই আপনার শুরু, তো আপনার পরিবারে কি খেলাধুলার কোনো ঐতিহ্য ছিল?
0: হ্যাঁ, আমার বাবাও মানে আগে মানে ফুটবল খেলতেন, তিনি অনেক ভালো ফুটবল খেলতেন, সিলেট ডিস্ট্রিক্টেও গিয়ে খেলেছেন উনি।
1: আচ্ছা,
0: তারপর মানে এইভাবেই আমাদের পরিবারের সঙ্গে একটা খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত সবসময়ই।
1: তো আমরা বলতে পারি, যেটা দেখতে পাচ্ছি, যে আপনি মোটামুটি আজকে দিনে দাঁড়িয়ে প্রায় অর্ধ শতাব্দী হবে, তো এতদিন ধরে আপনি ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন 50 বছরের বেশি, তো আপনি অনেক মানে পরিবর্তন দেখেছেন, অনেক কিছু দেখেছেন। তো আপনাকে যদি জিজ্ঞেস করি যে তখনকার সময় স্কুল ফুটবলে আপনি যেটা বলছেন শুরু করেছিলেন, আজকের দিনে যেভাবে যাচ্ছে, সেটার মধ্যে মূল পার্থক্য আপনার চোখে কীভাবে ধরা পড়ছে?
0: স্কুল ফুটবল বলতে তখন অনেক কম্পিটিশন ছিল, একটা স্কুল আরেকটা স্কুলকে কীভাবে বিট করবে, কীভাবে চ্যাম্পিয়ন হবে, এটা দুর্দান্ত একটা কম্পিটিশন অনেক আগে থেকে। ধীরে ধীরে ধীরে ধীরে চিন্তাভাবনা শুরু করে দিতাম আমাদের যারা গেম টিচার যারা ছিলেন। কিন্তু বর্তমানে আগের সঙ্গে যদি তুলনা করি, বর্তমানে স্কুল লেভেলের ফুটবল নেই বললেই চলে, কোনো ধরনের কোনো ফুটবল কম্পিটিশন বা কোনো কিছু নেই। হঠাৎ মানে অফিসিয়াল চাপে হয়তো কোনো অর্ডার এলো যে ফুটবল টিম পাঠাও, কম্পিটিশন করো, দুই একটা স্কুল দিয়ে কম্পিটিশন, কিন্তু আগে সেটা ছিল না। শহরের বা গ্রামের গ্রাম থেকেও সব স্কুল এসে জয়েন করত, কিন্তু এখন সেটা করে না। এখন দুই একটা স্কুল মানে করে, তাও মানে কোথায় ফুটবল টুর্নামেন্ট হয় সেটাও অনেকে জানে না। হয়তো যারা ইন্টারেস্টেড ওরা ঠিক খবরটা নিয়ে ওই জায়গাতে টিম নিয়ে খেলে, বাচ্চাদের নিয়ে যায় হয়তো খেলতে, মানে কোনো তাও গিয়ে দেখে কোথাও মানে বয়সের কোনো আন্ডার 14 খেলা, এখানে হয়তো আন্ডার 20 খেলছে, কোনো ইয়ে নেই। কিন্তু এবার শুনেছি আমি যে আন্ডার 14 এবং আন্ডার 17 যেটা খেলা হবে সেটা আগে থেকে রেজিস্টার করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশন অনুযায়ী সেই টিম খেলবে, যাতে বয়সের কারচুপি এখানে না হয়। আর এইভাবে যদি হয় তাহলে গ্রাসরুট লেভেল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে এবং ডেপ্রাইভ হবে না, এটাই মানে আমার।
1: যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে ওই সময়ের খেলার যে স্কুল টুর্নামেন্ট, বিশেষ করে আমি বলছি এখন যেটা হয় আপনি বললেন সেইভাবে হচ্ছে না, তো খেলার মান কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? মানে এত বছরে কি উন্নতি হয়েছে?
0: মানে উন্নতি বলতে মানে এখন তো কোনো একাডেমি নাই, কোনো প্র্যাকটিস নাই, কোনো কোচিংয়ের কোনো ব্যবস্থাই নাই, কিন্তু আগে কিন্তু একটা কথা ছিল, সেখান থেকে দেখুন আপনারা দেখবেন আমার যে লেভেল ছিল সেই লেভেল থেকে যাদব পাল ইন্ডিয়া লেভেলে উঠে এসেছে, অসীম, হ্যাঁ অসীম চক্রবর্তী, সেও মানে উঠে এসেছে, মৃণাল ফিফা রেফারিং হয়েছে, রেফারিং থাকছে মানে সুযোগ পেয়েছে, এই ধরনের অনেক উন্নত মানের খেলোয়াড় তখন বেরিয়ে এসেছে, কিন্তু এখন কিন্তু সেইভাবে কোচিং চলছে না। শুধু
1: কিছুদিন আগে শিলচরে একটা অনুষ্ঠানে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক গোলকিপার ভাস্কর গাঙ্গুলি, তো তিনি কথা প্রসঙ্গে বলছিলেন।

0: এবার ইশ রায়, অরূপ দাস এদের নাম নিয়ে, যে একটা সময় এই অঞ্চল থেকে অনেক খেলোয়াড় উঠে গেছে, যেটা আজকের দিনে মণিপুর বা মিজোরাম থেকে হলেও আমাদের এই অঞ্চল থেকে, বিশেষ করে বরাক উপত্যকা থেকে, সেই অর্থে সেই মানের খেলোয়াড়রা উঠে আসছে না।
1: বরাক উপত্যকা থেকে, মানে ভাস্কর গাঙ্গুলি যেটা বলেছেন, তখন খুব ওনার সমসাময়িক ছিলেন দেবাশিস রায়, অনেক অনেক উপরে উঠেছিলেন, বা অরূপ দাস, ওরা অনেক উপরে উঠেছিলেন। আমাদের শিলচরে ছিলেন অমলেন্দুরা, মানে অমলেন্দু দে, ভানুদা তো মানে দুর্দান্ত। ওনার খেলা দেখার জন্য 73-তে আমি গোলাঘাট, যখন ইন্টারডিস্ট্রিক্ট হয়েছিল হাইলাকান্দির সঙ্গে, যখন হাইলাকান্দিতে গোলাঘাট ইন্টারডিস্ট্রিক্ট, আমরা রেডিওতে শোনার জন্য আমরা একটা থেকে আমরা রেডি, রেডিও ছেড়ে কখন আরম্ভ হবে খেলা 1973। তারপর যখন একের পর এক যখন মানে আক্রমণ প্রতি আক্রমণ চলছে, আমাদের শরীরে রক্ত যেন মানে অনবরত প্রবাহিত হচ্ছে, কি হবে। কিন্তু হঠাৎ লাস্ট মোমেন্টে গোললেস অবস্থায় যখন ড্র হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে আমার এখনও স্পষ্ট মনে আছে, শিলচর টিম একটা কর্নার পেয়ে যায়, তখন আমাদের সোনাই কিংবদন্তি খেলোয়াড়, আমি বলবো আমাদের ময়না স্যার, উনি ওনাকে উনি চান্স পেয়েছেন কর্নার কিকের জন্য, উনি উঠেছেন সাবস্টিটিউট হিসাবে, তো উনি কর্নার কে মেরেছেন, বানুদা হেড দিয়ে গোল করেছেন, সুবীর চৌধুরীর মতো ডিফেন্ডার ফেল করে দিয়েছেন বানুদা, সুবীর চৌধুরী, হ্যাঁ। তো তখনকার খেলোয়াড় ছিলেন অনেক উন্নত মানের, জহরদাও ছিলেন বা আরও যারা ছিলেন, এখনও আমাদের আমার সঙ্গে আসে, বানুদাও তো কয়েকদিন মানে আগেও আমার সঙ্গে, যখন মারা যাওয়ার আগে পর্যন্ত উনি আমার সঙ্গে অনেকভাবে মানে অ্যাডভাইস দিয়েছেন। জহরদা আছেন, মানে জহর গুপ্ত, জহর পাল, ওনারা আসে মানে আছেন, নন্দদুলাল রায়, ওনারাও আমাদেরকে সবসময় উপদেশ দিয়ে থাকেন।
0: একটা বিষয় বলুন তো, আমরা আমাদের এখানে অনেকেই আলোচনায় এসে এটা বলেছেন বিভিন্ন সময় বা অন্য সময়ও, সেটা হচ্ছে যে কোনো ভাষাগত দিক দিয়ে না গেলেও এটা এটা তো ঘটনা যে বরাক উপত্যকায় বাংলা ভাষাভাষী মানুষই বেশি, তো বাঙালিদের মধ্যে ফুটবলার বেরিয়ে আসা এটা আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি, তো বরাকেও আজকে বাঙালি খেলোয়াড় মানে সেই অর্থে ভালো খেলোয়াড় উঠে আসছে না, তো এটার কারণ, আপনি একজন শিক্ষকও, তো এটার কারণ আপনি কি বলবেন?
1: দেখুন, আজকাল হঠাৎ আমি একটা কথা প্রসঙ্গে বলে যাচ্ছি যে শন শন করে বাঙালি বাবুদের জীবন চলে যাচ্ছে, শন শন, আপনি সে অপারেশন থেকে, সিজারিয়ান অপারেশন থেকে আরম্ভ করুন, তারপর ভ্যাকসিনেশন, তারপর অ্যাডমিশন, এইভাবে শন শন করে ম্যাট্রিকুলেশন দিয়ে ওরা চলে যাচ্ছে পড়াশোনার দিকে, মা বাবা শুধু পড়াশোনা, আবার মধ্যে মধ্যে দেখা যায় বাঙালিদের মধ্যে যেমন পিঠে মানে মানে ব্যাগ নিয়ে ওরা চলে যাচ্ছে ক্রিকেট মাঠে, ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট বেড়েছে, ফুটবলের প্রতি ইন্টারেস্টটা কমে গিয়েছে, সেজন্যই মানে। কিন্তু এখনও দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে যে বাঙালি যারা আছেন, ওরা ক্রিকেট থেকে ফুটবলকে অনেক বেশি ভালোবাসে, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলার প্রসঙ্গ শুনি বা দেখিও, মধ্যে মধ্যে বিভিন্ন গ্রামাঞ্চলে যেতে হয় আমাকে, এবং আমি এটা উপভোগ করি যে গ্রামাঞ্চলে এখনও ফুটবল খেলাটার প্রাধান্য রয়েছে, কিন্তু শহরাঞ্চলে ফুটবলের প্রাধান্যটা একটু কমে গিয়েছে।
0: ফুটবলের সঙ্গে আপনি কবাডিও আপনি খেলেছেন, তো কবাডির ব্যাপারে আপনার কী ধরনের সাফল্য বা কোন স্তর অবধি খেলেছেন একটু বলবেন কি?
1: কবাডিতে আমি শুধু মানে শিলচর প্রপারে খেলেছি, আমি এতটুকু পর্যন্ত, কবাডিতে আমি খুব বেশি আমি এগুতে এগুইনি, ফুটবলের জন্য আমি ওটা পরে ছেড়ে দিয়েছিলাম। তখন আমাদের সময়কার মতিগোয়ালা বা দুকন সিং অনেক এগিয়ে ছিল, ওদের সঙ্গে আমরা ছিলাম একসঙ্গে, তারপর মানে আমাদের টিমটা ছন্নছাড়া হয়ে যায়, কিন্তু ফুটবলের দিকেও আমি চলে যাই, আমি আর এদিকে বিশেষ আমি এগুতে পারিনি।
0: ফুটবলে আপনি কোন পজিশনে খেলতেন মূলত?
1: আমি মানে রাইট ব্যাক হিসাবে খেলতাম, পজিশনে খেলতাম, তারপর হাফেও খেলতাম, রাইট হাফে, সেখান থেকেই মানে আমি সম্পূর্ণ টিমটাকে চালনা করতাম, কারণ অধিনায়ক হয়েছি দীর্ঘ 10 বছর।
0: আপনি খেলেছেন প্রায় মানে শুরুটা আপনার প্রায় আজ থেকে 50 বছর বা তারও কিছুটা বেশি, তো আজকে দিনে যদি আমি শুধু শিলচরে খেলা নয়, সামগ্রিকভাবে ফুটবলের টেকনিক যদি আমরা বলি, সেটার কী ধরনের পরিবর্তন আপনার চোখে ধরা পড়ছে? বা আজকে আপনি একজন সংগঠক, নতুন খেলোয়াড় আনতে হলে আপনি একটু বলছিলেন যে স্কুল টুর্নামেন্ট সেভাবে হচ্ছে না, এছাড়াও একজন সংগঠক হিসেবে ভালো নতুন প্লেয়ার তুলে আনতে কী ধরনের সমস্যার আপনার মূলত সম্মুখীন হয়ে থাকেন, এবং সেই সঙ্গে জানতে চাইব যে আপনার সময়, এখনকার সময় খেলার যে মান, আপনি একটু আগে বলছিলেন ভানুদা টানুদাদের কথা, তো মানটা কি সামগ্রিকভাবে বেড়েছে যদি আমি অন্য জায়গার কথা বলি?
1: দেখুন, আগে স্কিল প্লেয়ার ছিল অনেক বেশি, এখন স্কিল
0: মানে ইন্ডিভিজুয়াল স্কিল,
1: ইন্ডিভিজুয়াল স্কিলটা, আর এখন হয়েছে মানে আধুনিক ফুটবল যাকে বলে,
0: টোটাল ফুটবলে আমরা চলে গেছি। এখন কি

0: স্পিডটা বেড়েছে মানে সামগ্রিকভাবে খেলার?
1: না, স্পিডটা বেড়েনি ঠিক, তবে আমরা মানে অন্যান্য ইয়ের তুলনায় বরাক কোহলিতে স্পিডটা অনেক কমে গিয়েছে। আগে বানুদা একাই বল নিয়ে মানে মাতিয়ে যেতেন, কিন্তু সেই ধরনের প্লেয়ার এখনও গড়ে মানে উঠে আসছে না শিলচরে, মানে ব্যক্তিগত স্কিল অনেকটা কমে গিয়েছে। কিন্তু শর্ট পাসের খেলা
0: এখন জিজ্ঞেস করছিলাম যে সংগঠক হিসেবে কোন জায়গায় আপনাদের সমস্যাগুলো নতুন প্লেয়ার তুলে আনতে, ফুটবলের কথা?
1: আচ্ছা ফুটবলে, আচ্ছা এটা কিন্তু প্র্যাকটিসে কিন্তু আরও মানে অনেক মনোযোগ দিতে হবে, প্র্যাকটিসের অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, স্কুলের যেগুলো পড়াশোনার চাপ আছে বাচ্চারা সেগুলো নিতে পারছে না, সেগুলো ছেড়ে আবার খেলার মাঠে আবার মনোসংযোগ করা এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর রেসিডেন্সিয়াল যদি কোচিং ক্যাম্প যদি হয় তাহলে এখনও বরাক ভ্যালি থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। আর রিসেন্টলি আমার একটা খুবই ভালো লাগছে, যে আমি যেটা না বলে পারছি না, আমি এমপি কাপ ফুটবল আমি দেখেছিলাম, বিভিন্ন গ্রামাঞ্চলে একটা জোনভিত্তিক খেলা করে তারপর সেন্ট্রালি এটা খেলা চালনা করা হয়, তারপর সেখান থেকে প্লেয়ার সিলেকশন করে ছোটো ছোটো বাচ্চা বিলো 10 ইয়ার্স 12 ইয়ার্স এই ধরনের বাচ্চাগুলোকে তুলে এনে শিলচর স্পোর্টিং ক্লাবের একাডেমিতে, ফুটবল একাডেমিতে রেখে রেসিডেন্সিয়াল কোচিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে, আমার মনে হয় আগামী দিনে এরা হয়তো ভারতবর্ষের সেরা প্লেয়ার হতে পারে।
0: মানে আপনি বলছেন আবাসিক যে প্রশিক্ষণ,
1: আবাসিক কোচিং ক্যাম্প সবসময় প্রয়োজন এবং সেটা হয়েছে, সেজন্যই আমি আশাবাদী।
0: এবারে আসছি, আপনি একজন সফল মানে অ্যাথলেটিক্সে আপনি একজন সংগঠক, এছাড়া আপনি শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাইনর ব্রাঞ্চে দীর্ঘদিন আপনি সচিব ছিলেন, এখনও আপনি সংস্থার অন্যতম কর্মকর্তা বা সদস্য আপনি অবশ্যই, তো এই ব্যাপারগুলো একটু জানতে চাইব যে এই সংগঠনের আপনারা কীভাবে কাজ করছেন বা আপনার সময় আপনি কোন বিষয়গুলোতে বেশি জোর দিতেন যখন আপনি মাইনরের সচিব ছিলেন?
1: আমি যখন ছিলাম যখন তো মানে আমার প্র্যাকটিসের মধ্যে সবার আগে ওদের যে দম যেটা মানে যেটা শ্বাস যেটা বাড়িয়ে দেওয়া সেদিকে আমি জোর দিতাম, এবং অবশ্যই মাসুল, সেই সঙ্গে মাসুলটাও আসতে হবে, দুটো দিকেই আমি লক্ষ্য রেখেছিলাম। তখন আমাদের কোনো ইনস্ট্রুমেন্টাল কোনো ব্যবস্থা ছিল না,
0: এখন তো জিম রয়েছে, তখন তো জিমও ছিল।
1: আমার জিম ছাড়াও আমার পার্সোনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো ইলাস্টিক বেল্ট বা রুলার এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো, কিন্তু জিমে যদি যারা যেতে নাও পারে, গ্রামাঞ্চলের অনেক আজ হয়তো শুনছেন এই প্রোগ্রামটা, ওটা অনলাইনে কিন্তু ওরা এনে নিতে পারে, ফ্লিপকার্ট থেকে এনে নিতে পারে বা নিজেও মানে ইয়ে করতে পারে। ইলাস্টিক বেল্ট, ইলাস্টিক বেল্ট দিয়ে আমি একটা ঘরের মধ্যেও আমি প্র্যাকটিস করতে পারি, ছোট্ট একটা জায়গার মধ্যে আমি প্র্যাকটিস করতে, বড় মাঠের কোনো প্রয়োজনই নেই, এখানেই আমার স্টেপিংটা হয়ে যাবে এবং স্কিপিংয়ের মাধ্যমে আমার দমটা বাড়িয়ে নেব, এবং সেই সঙ্গে আমার যে রুলার আছে সেটা দিয়ে আমি মাসুলটাকেও আমি বাড়াতে পারবো। এই এইভাবে আমার ঘরের মানে পাড়াতেই আমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো, কারণ আমি জিমে তো আসতে পারবো না গ্রামাঞ্চল থেকে, আর যত ট্যালেন্ট আছে আমার মনে হয় গ্রামাঞ্চলেই সবের জন্ম হয় এবং সেখান থেকেই উঠে আসে। আর অবশ্যই যারা শুনছেন, ঘরের মধ্যে যদি গ্রামাঞ্চলে যদি ইচ্ছা করেন অবশ্যই সাঁতার দেবেন, সাঁতারের মাধ্যমে স্কিলটা অনেকটা বেড়ে যায়।
0: আর না বলছিলাম যে এখন আপনি কীভাবে খেলাধুলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনি তো একটা স্কুলের বিদ্যাপীঠ স্কুলে আপনি বিষয় শিক্ষক, তো আপনার স্কুলে কী ধরনের দেখছেন ছাত্রদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ কতটা রয়েছে?
1: ছাত্ররা খেলাধুলার জন্য
0: একটা সময় তো বিদ্যাপীঠের বেশ নাম ছিল,
1: আমি যখন মানে আমি আসার আগেও বিদ্যাপীঠের মানে নামটা ছিল ঠিক, কুলিদম রংবাইয়ে বেরিয়েছে অনেক ভালো ভালো, বর্তমানে ওএনজিসিতে মানে ওয়া ছিল, বর্তমানে মানে আমাদের স্কুলে যে সমস্ত খেলোয়াড় বেরিয়েছে আমার সময়ে, সেখানে আমি বলবো অবশ্যই ফুটবলে জেংচুই রংমাই, ক্রিকেটে রাহুল সিং, যারা হয়তো ন্যাশনাল লেভেলে ওরা দরজায় কড়া নাড়ছে, এবং আরও অনেক ছেলেরা বেরিয়ে এসেছে। আমি কিশোর রিয়াং, যে 4 বার স্টেট খেলেছে গোলকিপার, আরও অনেক খেলোয়াড় বেরিয়ে এসেছে আমার হাত মানে আমার সময় এই বিদ্যাপীঠ স্কুল থেকে। আর যেভাবে ইন্টারেস্ট বিদ্যাপীঠ স্কুলে আমি বাড়িয়ে দিয়েছিলাম সেটা যদি বজায় থাকে, আগামীতে অবশ্যই আরও অনেক খেলোয়াড় মানে বেরিয়ে আসবে।
0: আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে যেহেতু আপনার বহুদিনের দীর্ঘ অভিজ্ঞতা, তো আপনার চোখে দেখা ভানুদা বা জর্দার নাম আপনি নিয়েছেন, তো কিন্তু আপনি অ্যাথলেটিক্স

0: এর সঙ্গে আপনি সংগঠক হিসেবেও জড়িত, তো কিছু খেলোয়াড়ের নাম কি বলবেন বা তাদের বিশেষত্ব? ভানুদার কথা তো আমরা শুনলাম, এছাড়াও যদি আরো কারো খেলা আপনার চোখে লেগে থাকে, বা ধরুন অ্যাথলেটিক্সে অমুক অমুকে খুব প্রতিভা আপনার চোখে পড়েছে বা তারা আরো অনেক দূর যেতে পারে বা যেতে পারতো, বা কবাডি ভলিবল অনেক কিছু আপনি দেখেছেন, মূলত কবাডি অ্যাথলেটিক্স অ্যান্ড ফুটবল এই তিনটের উপরে আপনাকে জিজ্ঞেস করছি।
1: দেখুন, কবাডিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় শিলচরের ছিল। মহিলাদের মধ্যে যেমন ছিল পেয়ারা বেগম, জয়মতী সিং, অনিমা এবং আরও অনেকে, এরা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, কিন্তু প্রপার গাইড না পাওয়ার জন্য ওরা কিন্তু আর স্টেট লেভেল ছাড়া এগিয়ে মানে এগোতে পারেনি। কিন্তু আজকে যদি শিলচর বা বরাকভেলিতে যদি সাই ক্যাম্প থাকতো, কোচিং সেন্টার থাকতো, তাহলে কিন্তু এই সমস্ত প্রতিভা নষ্ট হয়ে যেত না। অ্যাথলেটিক্সে অনেক প্লেয়ার বেরিয়েছে, আমার আমলেও বেরিয়েছে, আমি বলবো পিন্টু রাম, বিশ্বজিৎ ঘোষ, বর্তমানে ঝুমাও আছে, শামীম আহমেদ,
0: ঝুমা দাস,
1: তারপর শামীম আহমেদ এবং শিবশঙ্কর নুনি, আরও অনেক অনেক খেলোয়াড় উঠে এসেছে, এরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারত।
0: কুটনগড়ও তো যথেষ্ট নাম করেছে,
1: কুটনগড় বর্তমানে নাম করছে, এখনও ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছেনি, কুটনগড় একটু চেষ্টা করছে, ও সাই ক্যাম্পে আছে গৌহাটিতে, আর ওর সঙ্গে দেবিকা লালা বা উষাগর, ওরাও উঠে আসছে, ওরাও কিন্তু কোনোদিন হয়তো যদি একটু প্রপার গাইড পায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে, অনেকে অনেক দূরে এগিয়ে যাবে।
0: আর কবাডির ক্ষেত্রে,
1: কবাডির ক্ষেত্রে তো দেখুন আমাদের চোখের সামনে ঝুমা দাস কতটুকু এগিয়েছে, ও ন্যাশনাল লেভেলে গিয়েছে, ওর দুর্ভাগ্য ইন্ডিয়া টিমে চান্স পায়নি, ও ইন্ডিয়া টিমের সিলেকশনে ছিল এবং যথারীতি আমার যতটুকু মনে করে তখনকার সেক্রেটারি ছিলেন আবিদুর রহমান, উনি আমাকে ফোন করেছেন এবং আমাদের তৎকালীন সেক্রেটারি ছিলেন ডিএসএর বাবুল হুর মহাশয়, ওনাকেও ফোন করেছেন, প্রেসিডেন্ট ছিলেন বাবুল হুর মহাশয়, তো ওনাকে ফোন করে বলেছেন আপনারা ঝুমা দাসের জন্য প্রস্তুত হন, ওকে ইন্ডিয়া টিমের সিলেকশন পেয়েছে, যেতে হবে। তখন আমি জানতাম, আমি তখন কবাডির অল আসামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম,
0: আচ্ছা,
1: তো আমি যে মানে জানতাম শুধু একটাই নাম এসেছে, সে হলো ঝুমা দাস, ভারতীয় দলের সিলেকশন পেয়েছে। তো আমি ঝুমা দাস সম্বন্ধে, উনি যখন আবিদুর রহমান আমায় কনফার্ম করলেন, আমি যথারীতির প্রস্তুতি আরম্ভ করে দিলাম, বাবুলদার সঙ্গে আলাপ করলাম, সুবিমল ধর তৎকালীন সেক্রেটারি উনার সঙ্গে আলাপ করলাম যে ও আজকে তো যদি ঝুমা দাস ইন্ডিয়া টিমে চান্স পায় ওকে যেতে হবে এবং অনেক টাকা পয়সার প্রয়োজন পড়বে, তো আমরা কিভাবে এটা ম্যানেজ করব। তখন আমাকে সবাই মানে সাহস দিয়েছিলেন যে কোনো চিন্তা করবো না, শুধু নামটা আসুক, সব ব্যবস্থা আমরা করব। কিন্তু দুর্ভাগ্য কোনো কারণে নামটা আসেনি এবং আসাম থেকে অন্য একটি মেয়ে চলে যায় ইন্ডিয়া টিমে, যাই হোক কবে আসবে আমরা সেই অপেক্ষায় আছি। যদি জুমা একটু এগিয়ে যায় আর একটু প্র্যাকটিস বাড়িয়ে যায়, খেলাধুলার প্রতি যদি আগ্রহ থাকে, তাহলে হয়তো কোনো দিন আসতে পারে, আমরা সেই আশায় আছি।
0: আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার আগামী দিনের পরিকল্পনা, ধরুন আগামী পাঁচ বছর আপনি ঠিক কীভাবে ভাবছেন নিজেকে খেলাধুলা জগতের সঙ্গে কীভাবে জড়িয়ে রাখবেন?
1: আমি প্রথমত আমার মানে সকালে আমি যখন ঘুম থেকে উঠে ঘর থেকে বের হই, প্রথমে আমার স্কুল ডিউটি, তারপর আমার খেলার মাঠ, ঘরের সঙ্গে আমার সম্পর্ক হয় আবার রাত্রে আটটায়, তার আগে হয় না। কিন্তু এর মধ্যে হয়তো কোনো দিন আমার ডলুতে প্রোগ্রাম থাকে, কোনো দিন দিগরখাল বা বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম থাকে, ধলাইতেও থাকে, লক্ষ্মীপুরে থাকে, বাসকান্দিতে থাকে, কোনো যে আমার কোনো ঠিক নেই, বা শিলচর শহরেও আমি কোনো প্রোগ্রাম করি, কারণ গ্রামাঞ্চলে আমি জানি ট্যালেন্ট আছে, রেডিমেড যেটা আমরা গড গিফট যেটা বলি, সেটা আমরা ন্যাচারালি অনেকটা পেয়ে যাই, ওদেরকে একটু গড়া মানে একটু গড়ে দিলে ওরা কিন্তু অনেক দূর এগিয়ে যায়, আমি সেই দিকে। আর ভবিষ্যতে আমি যেমন এই আগামী পাঁচ বছর আমার খুব ইচ্ছা আছে, আমি একটা অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্প আমি এখানে করব, এবং সেই অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্প যদি আমি সাকসেস হই, তাহলে হয়তো আপনারা আগামীতে রেজাল্ট পাবেন, যদি কেউ সাহায্য করেন ভালো, না হয় আমি একলাই।

0: সেটা করব, আমার সেই আশা।
1: মানে সেই কোচিং ক্যাম্পটা মানে কতদিনের জন্য বা কি ধরনের ভাবছেন?
0: কোচিং ক্যাম্প করব, কিন্তু ওদের অভিভাবকরা যারা আমার কাছে নিয়ে আসতে পারবেন ওদের সঙ্গে আলোচনা করব।
1: মানে অ্যাথলেটিক্সের,
0: কারণ রেসিডেন্সিয়াল তো আমি অনেক টাকা পয়সার ব্যাপার। ওরা যদি নিয়ে আসেন তাহলে, আর না হলে লোকাল যারা থাকবেন আমি ওদেরকে নিয়ে, বা যদি কেউ প্রয়োজন মনে করে আমাকে ইনভাইট করে নিয়ে যাবেন, আমাকে বলবেন যে ডলুতে আসুন বা এখানে আসুন, আমি যাব অবশ্যই। পার্ট টাইম ওদেরকে আমি কোচিং দেব, যদি কোনো খেলোয়াড় উঠে আসে তো ভালো, কারণ আমার নিজস্ব ব্যক্তিগত চেষ্টায় আমি করি, আমি কোনো ফিস নেই না, ফ্রি অফ কোচিং দেই আমি। এবং আমার আশা, যদি বরাক বেলি যদি একটা খেলোয়াড় যদি বেরিয়ে আসে, আমাদের বরাক উপত্যকার মান অনেকটু মানে অনেক দূর বেরিয়ে যাবে আমার আশা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন হিমা দাসকে নিয়ে সবাই মাতামাতি করেছেন, কিন্তু শিবসাগর যখন 200 মিটার স্প্রিন্টে আমাদের শিলচরের অ্যাথলেট ছিল জুমা দাস দু নম্বর হয়েছে আর ও হয়েছে 1 নম্বর, গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ। কিন্তু সিলভার পেয়েছে জুমা দাস এবং গোল্ড পেয়েছে হিমা দাস, সামান্য কয়েক সেকেন্ডের ব্যবধান। কিন্তু হিমা দাস পেয়েছে গৌহাটিতে সাই ক্যাম্পে, সরসজাই ক্যাম্পে গিয়ে সেখানে নিপন দাসের কোচিং। আর জুমা দাস এখানে এসেছে ঠিক, কিন্তু ওকে লালন পালন করার জন্য ঘোড়ার মতো প্রকৃত মানুষের অভাব, সংগঠনের অভাব, সেজন্য জুমা দাস এগুতে পারেনি। অবশ্যই হিমা দাসকে মানে টক্কর দেওয়া যেত বা অনেক দূর এগিয়ে যেত জুমা, কিন্তু পারেনি, সেই সমস্ত চিন্তাধারা আমাদের মধ্যে হয়ে ওঠেনি বা সম্ভব হয়নি সেই জন্য।
1: সত্যজিৎ বাবু, আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের এই আলোচনা গুটিয়ে আনতে হবে। আপনি আপনার ব্যস্ত সময় বের করে এসেছেন, স্টুডিওতে আমাদের সঙ্গে কথা বললেন, এবং আমরা চাইব যে আপনার কথা থেকে আজকে যেটা বেরিয়ে এলো, এবং বিশেষ করে শেষ দিকে যেটা বললেন যে প্রকৃত সুযোগ এবং পরিকাঠামো পরিচর্যা পেলে হয়তো আমাদের এখান থেকে ঝুমা দাসরা হিমা দাস হতে খুব একটা বেশি সময় নেবে না। আমার মনে হয় আজকে আলোচনা এটা আমাদের একটা প্রাপ্তি, তবে যত তাড়াতাড়ি এই সুযোগগুলো আমাদের এখানে গড়ে ওঠে তখনই হবে সার্থকতা। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

শিলচর। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল